আকাশবাণী শিলচর। আজ 22শে বৈশাখ 1948 শকাব্দ, 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 12ই মে 2026 খ্রিস্টাব্দ। আজ মঙ্গলবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ স্বামী ব্রহ্মানন্দের রচনা থেকে পাঠ শুনবেন।

মানুষ কে চায় আনন্দ? আনন্দ পাবার জন্য কত দৌড়াদৌড়ি করে, কত মতলব করে, কত চেষ্টা করে, তবু পায় কে? আনন্দ পাবে বলে নানা রকম চেষ্টা ও মতলব করে, একটা কিছু করলে সেখানে ধাক্কা খেয়ে আবার একটা মতলব করে, এইরকম করে সারা জীবন কেটে যায়। আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না। সারা জীবন কুলির মতো বাজে খেটে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে এ সংসার থেকে চলে যায়। আসল আনন্দ পেতে হলে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে তাঁতে ষোলো আনা মন দিতে হবে। তাঁর দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে, আর সংসারের দিকে ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে। ঠাকুর বেশ বলতেন, উট কাঁটা ঘাস ছেড়ে ভালো ঘাস পেলেও খাবে না, জানে কাঁটা ঘাস খেলে মুখ কেটে রক্ত পড়বে, তবু তাই খাবে। সৎ সংস্কার, সৎ স্বভাব, সদিচ্ছায়ের অনুশীলনের অভাবেই মানুষের এই অবস্থা। খেলা তো অনেকবার হয়েছে, এবার খেলা ফেলে মাকে ডাকো, দেখো না যে ছেলেটা খেলা ভালোবাসে মা তাকে খেলনা দিয়ে ফুলিয়ে রাখেন, আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না, খেলতেও চায় না, মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন, কুলে করে বেড়ান। মার কোলে থাকা কত মজা, কত আনন্দ! যে মার কোলে থাকে সেই তা জানে। যে ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে সে মার কাছ থেকে শুধু খেলনাই পায়। খেলনা কিন্তু নানা অনর্থের সৃষ্টি করে, কখনো হয়তো হাত থেকে পড়ে ভেঙে গেল, কখনো বা ওই নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হলো, সে হয়তো দুটো চড় বসিয়ে দিলে, এইরকমে নানা দুঃখ কষ্ট পেতে হয়। যে ছেলেটা মার কোলে থাকে তার এসব ভাবনা থাকে না, সে জানে আমার যখন যা দরকার মাই সব দেবেন। দুনিয়াও ভোগ করব আবার ভগবানও লাভ করব, তা কি কখনো হয়? দুটো একসঙ্গে হতে পারে না। ভগবানকে চাস তো ভোগ বাসনা ছাড়, আর ভোগ করতে চাস তো তাঁকে ছাড়তে হবে। দু নৌকোই পা দিস নে, মহাকষ্ট পাবি, একটা পথ ঠিক কর। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভুলিস নে, পশুর মতো খেয়ে ঘুমিয়ে আড্ডা দিয়ে কোনো রকমে গোনা দিন কাটা কাটিয়ে দেবার জন্য এই জীবন নয়, এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। মনুষ্য জীবন যখন পেয়েছিস তখন পৃথিবীর সব ভোগ সুখে তুচ্ছ করে তাকে পাবার জন্য সত্য উপলব্ধি করবার জন্য দৃঢ় সংকল্প কর, প্রাণ যাক আর থাক। এখন তোদের অল্প বয়স, এই সময় একটা রাস্তা ঠিক কর। এখন যদি রাস্তা ঠিক না হয় কোনো কালেও ঠিক হবে না। ভগবানকে আপনার থেকেও আপনার জেনে যে তাঁর জন্য এই জীবনে সমস্ত বাসনা সমস্ত সুখ ভোগের ইচ্ছা ত্যাগ করেছে তিনি তার অতি নিকটে। আদর্শ স্থির হওয়া আগে চাই, ভগবানই জীবনের একমাত্র আদর্শ, আদর্শকে কখনো ছোট করবে না।

রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম গানটি গিয়েছেন গীতা ঘটক।

আপনারা শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের গানটি গিয়েছেন মিনু পুরুষোত্তম।

আজকের ক্ষেতে খামারে পেন বা আবেষ্টনীতে মাছ চাষ অত্যন্ত লাভজনক, এটাই বলছি। বরাক উপত্যকার সর্বত্র মাছের উৎপাদন আশানুরূপ নয়। তার স্বাভাবিক কারণ হচ্ছে ক্ষেত্রাভাব, উপযুক্ত ক্ষেত্র না থাকায় সঠিক চাষ সম্ভব হচ্ছে না। মাছ চাষ অত্যন্ত লাভজনক এটা জানা সত্ত্বেও এই কারণে অনেকেই ইচ্ছা বাস্তবায়িত করতে পারছেন না। যেহেতু বরাক উপত্যকায় মাছ চাষের পর্যাপ্ত ক্ষেত্রের অভাব রয়েছে, তাই প্রথাগত পদ্ধতি ছেড়ে উপত্যকার মৎস্য চাষে আগ্রহীরা বিজ্ঞানভিত্তিক আধুনিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষে মনোনিবেশ করতে পারেন। কেন্দ্রীয় মৎস্য উৎপাদন অনুসন্ধান সংস্থার আবিষ্কৃত পেন পদ্ধতিতে মাছ চাষ করে দেখতে পারেন মৎস্যজীবীরা। এই পদ্ধতি অবলম্বন করে অসমের প্রায় 9টি বিলে পরীক্ষামূলক মাছ চাষ করে অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে। দেখা গেছে পেন পদ্ধতির মাছ চাষের কাজ কিছুটা কষ্টসাধ্য হলেও তা বেশ লাভজনক। পেন বা বেষ্টনীর মতো মাছের চাষ করে যেমন ব্যাপক হারে পোনা উৎপাদন করা যায়, তেমনভাবে পোনা থেকে বাজারে বিক্রি করার মতো মাছও অতি সহজে পালন করা যায়। আবার আমাদের এই উপত্যকায় সবসময় পোনা মাছ সহজলভ্য নয়, তাই পেনে কয়েক মাস বৈজ্ঞানিক পদ্ধতিতে 10-15 সেন্টিমিটার চারাপোনা মজুত করে চাষযোগ্য মাছের যোগান দিয়ে চাষ ত্বরান্বিত করা সম্ভব হয়। আগ্রহী মৎস্য চাষীদের সার্বিক অবগতির স্বার্থে পেন পদ্ধতির বিভিন্ন দিক এই আলোচনায় আমরা তুলে ধরছি। পেনের জন্য স্থান নির্বাচন, পেনের ক্ষেত্রে স্থান নির্বাচন এক গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত বেশি ঢালু নয় এবং বছরে কম করেও 4 মাস 1-2 মিটার পর্যন্ত জল থাকে এমন স্থানকে পেন বা আবেষ্টনের জন্য বেছে নিতে হবে। পেনের ক্ষেত্রে এ ধরনের জলাভূমি খুবই উপযুক্ত। এসব জায়গায় খুব বেশি ঝড় বা জল তরঙ্গ মোটেই বাঞ্ছনীয় নয়। নির্বাচিত স্থান জলজ আগাছামুক্ত হওয়া প্রয়োজন, কারণ এতে জল ও মাটির গুণাগুণ পেন কালচারের পক্ষে সুবিধাজনক হয় না। অন্যদিকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন, যেমন শ্রমিকের খরচ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক পরিবেশ। মাছ যাতে চুরি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মাছ পালনের সময় পেন পদ্ধতিতে মাছ পালনের জন্য সঠিক সময়ের দিকে নজর রাখা দরকার। সারা বছর এই পদ্ধতির চাষ হয় না। এই পদ্ধতির চাষের জন্য আশ্বিন, পৌষ, ফাল্গুন, জ্যৈষ্ঠ মাস খুবই উপযুক্ত সময়। অতিরিক্ত শীত বা বর্ষাকালে এরূপ মাছ চাষের পক্ষে খুবই বেশি অনুকূল নয়। অপেক্ষাকৃত ছোট আকারের, কম করে 500 বর্গমিটার পেনে মাছ চাষ তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক, কারণ ছোট আকৃতির পেনে মাছের দেখাশোনা যেমন সুবিধাজনক, তেমনি চাষেও লগ্নির পরিমাণ কম রাখা যায়। এই ধরনের পেন আর্থিক দিক দিয়েও বেশি লাভজনক।

0: পরপর তিনখানি লোকগীতি শুনলেন, গেয়েছেন চন্দনা চৌধুরী। আকাশবাণী শিলচর।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনে সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ গুহ সকাল 7:40, বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন। শুভেন্দু আচার্য নজরুল গীতি শোনাবেন সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শরৎবাদন শুনবেন স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী উষা উত্থুপ ও নচিকেতা। দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায় দোতারাবাদন। এছাড়া রাত 8:15 গিটার বাদন শুনবেন জিষ্ণু প্রকাশ দাসের পরিবেশনায়। ভজনের শিল্পী বেগম শিপ্রা খান ও সি রামচন্দ্র দুপুর 2:30। চন্দনা চৌধুরীর কণ্ঠে লোকগীতি শোনা যাবে দুপুর বেলা 11:30। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী মলয় ঘোষ। দুপুর 2:45 গীত শুনবেন সুজাতা গুর্জারের কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা, হিন্দি অনুষ্ঠান রাত 8:00। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন সুরঞ্জনা বসুর কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। মেহেদি হাসানের কণ্ঠে গজল শুনবেন রাত 9:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল ও তারানা শুনবেন বিদুষী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 28শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 12ই মে 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1820 সালে আজকের দিনে প্রখ্যাত মানবতাবাদী ও আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিংগেল ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1863 সালে বাংলায় শিশু সাহিত্য স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। 1899 সালে আজকের দিনে পুনরায় আয়াস্টকে হত্যার অভিযোগে বালকৃষ্ণ রানাডের ফাঁসি হয়। এবারে আজকের প্রসঙ্গ। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এই নামটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। যাকে এই উপাধি দেওয়া হয়েছে তিনি এক বিখ্যাত লেখক, পরিসংখ্যানবিদ এবং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেল। বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিংগেল এবং মা ফ্রান্সিস নাইটিংগেলের অভিজাত পরিবারে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নার্স হওয়া, কিন্তু তখনকার সময়ে নার্সিংকে সসম্মানে বা সম্মানের চোখে দেখা হতো না। এছাড়া তার মা বাবা চাননি ফ্লোরেন্স নার্স হন, তাই ফ্লোরেন্স বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হন, কেননা তার নিজের বাড়িতে স্বপ্ন পূরণ করা সম্ভব ছিল না। জীবদ্দশায় তিনি 1853 সাল থেকে 1854 সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অব সিক জেন্টল ওমেন ইনস্টিটিউটে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে গেছেন। 1855 সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। নিরলস প্রচেষ্টায় 1859 সালে তিনি ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় 45,000 পাউন্ড। পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর গবেষণা চালান, যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংল্যান্ডের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। 1859 সালে তিনি রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির প্রথম সারির সদস্য নির্বাচিত হন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নাইটিংগেল ট্রেনিং স্কুল, যার বর্তমান নাম ফ্লোরেন্স নাইটিংগেল স্কুল অব নার্সিং। 1867 সালে নিউ ইয়র্কে চালু করেন উইমেন্স মেডিকেল কলেজ। তিনি বিভিন্ন সময় নার্সিংয়ের ওপর একাধিক বইও লিখেছেন। তিনি তার জীবনে অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছেন। 1883 সালে রানী ভিক্টোরিয়া তাকে রয়্যাল রেডক্রস পদক প্রদান করেন। প্রথম নারী হিসেবে অর্ডার অফ মেরিট খেতাব লাভ করেন 1907 সালে। আজ 12ই মে। 1820 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লরেন্স নাইটিংগেল। তিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা, আর সেজন্য তার জন্মদিন গোটা বিশ্বে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্বের নার্সদের প্রতি রোগীদের দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস, সংক্ষেপে আইসিএন, 1965 সাল থেকে এই দিনটি উদযাপন করে আসছে। প্রতি বছর আইসিএন আন্তর্জাতিক নার্স দিবসের কিট প্রস্তুত এবং বিতরণ করে। আজকের দিনটিতে

বিশ্বের সব নার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ফ্লোরেন্স নাইটিংগেলকে জানাই আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা।

0: এখন গল্প পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে শুকতারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন, তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না। তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত, মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত, অন্ধকার যেন বিকাশ উন্মুখ কুঁড়ির আবরণ পুটির মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত। আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন, তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিশীথে নির্কুহক ভাঙ্গিয়া যায়। চন্দ্রতারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্য পূর্ব আকাশে উঠিতে থাকে, জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায়। এ কে মায়াবী? স্নান করিয়া যখন সন্ন্যাসী হুম শিখান নাই, তাহার দীর্ঘ শুভ্র পূর্ণ তনু লইয়া জল হইতে উঠিতেন, তাহার জটাজুট হইতে জল ঝরিয়া পড়িত, তখন নবীন সূর্য কিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। এমন আরও কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল, বাবলাতলায় মস্ত হাট বসিল। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে

0: রকমের শ্বশুর বাড়ি, সেখান হইতে অনেকগুলি মেয়ে আসিয়াছিল। সকালে আমার থাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আরেকজনের গা টিপিয়া বলিয়া উঠিল, ওলো, এ যে আমাদের কুসুমের স্বামী। আরেকজন দুই আঙুলে ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল, ওমা, তাই তো গা, এ যে আমাদের চাটুর্যদের বাড়ির ছোট দাদাবাবু। আরেকজন ঘোমটার বড় ঘটা করিত না, সে কহিল, আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ। আরেকজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল, আহা, সে কি আর আছে, সে কি আর আসবে, কুসুমের কি তেমনি কপাল। তখন কেহ কহিল, তার এত দাড়ি ছিল না। কেহ বলিল, সে এমন একহারে ছিল না। কেহ কহিল, সে যেন এতটা লম্বা নয়। এইরূপে এই কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল, আর উঠিতে পাইল না। গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল, কেবল কুসুম দেখে নাই। অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল। একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল। তখন ঘাটে আর কেহ লোক ছিল না, ঝিঁঝি পোকা ঝিঁঝি করিতেছিল। মন্দিরের কাঁসর ঘণ্টা বাজা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল। তাহার শেষ শব্দ তরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারের ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে, পরিপূর্ণ জ্যোৎস্না। জোয়ারের জল ছলছল করিতেছে। আমার উপর ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়াছে। বাতাস পড়ে ছিল না, গাছপালা নিস্তব্ধ। কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না। কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ছাপে গাছে পালায় মন্দিরের ছায়ায় ফাঙ্গা ঘরের ভিত্তিতে পুষ্করে নির্ধারে তাল বনে অন্ধকার গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসিয়াছে। ছাতিম গাছের শাখায় বাঁধুর ছুলিতেছে। মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে। লোকালয়ের কাছে শৃগালের ঊর্ধ্বচিৎকার ধ্বনি উঠিল, থামিয়া গেল।
1: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। দ্বিতীয়বারের জন্য আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়েই আজ এখানকার পত্রপত্রিকার প্রধান শিরোনাম। যুবসংঘের মূল শিরোনাম, শপথের নজর কাড়া অনুষ্ঠান আজ। আলাদা খবরে যুবসংঘ আরও লিখেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ চার মন্ত্রীর, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত। সাময়িক প্রসঙ্গ আজকের সংস্করণে প্রধান খবরে লিখেছে, মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তের দ্বিতীয় ইনিংস শুরু আজ। বার্তালিপির হেডলাইন, হিমন্তের সঙ্গে আজ শপথে রামেশ্বর, অতুল, চরণ, অজন্তা। এ খবরের ঠিক নিচে পৃথক খবরে বার্তালিপি লিখেছে, এলেন মোদী, চাঁদেরহাটে আজ শুরু বিজেপির তৃতীয়বারের সরকার। গতির প্রথম পৃষ্ঠার মূল শিরোনাম, নক্ষত্র সমাবেশে আজ হিমন্তের শপথ। মোদী, শাহ, রাজনাথ, নীতিন, নবীন সহ ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটিতে। অন্যান্য খবরে যুবসংখ্যার হেডলাইন, ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ, জুলাই থেকে চালু নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। সাময়িক প্রথম পৃষ্ঠায় ছবি দিয়ে বিস্তৃত খবরে জানাচ্ছে, শিলচরে আইপিএল জুয়ায় লগ্নি হাজার কোটি, ধৃত চার। একই খবরে বার্তালিপি লিখেছে, শহরে গ্রেফতার চার আইপিএল সাট্টাবাজ, লেনদেন ৫০ লক্ষেরও বেশি। গতি লিখেছে, আজ হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস। হাইলাকান্দি টাউন হাই স্কুলে তিন ঘণ্টায় ৬ জন ছাত্রী জ্ঞান হারিয়েছে বলে খবর জানিয়েছে গতি। বার্তালিপি পশ্চিমবঙ্গের খবরে জানাচ্ছে, বাংলা সীমান্ত সিলে ৪৫ দিনেই বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে, প্রথম ক্যাবিনেটে অ্যাকশন শুরু শুভেন্দু সরকারের। সাময়িক জানাচ্ছে, শুভেন্দুর আত্মসহায়ক খুনে গ্রেফতার তিন, বিহার ও উত্তরপ্রদেশ যোগ। তামিলনাড়ুর খবরে সাময়িক জানাচ্ছে, নয়া রাজনৈতিক সমীকরণ, প্রথম অধিবেশনেই চর্চায় মুখ্যমন্ত্রী বিজয়। বার্তালিপির আরেকটি হেডলাইন, আতঙ্কিত হবেন না, মোদীর সংযম শলার মধ্যেই অভয় রাজনাথ সিং এর। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক যুবসংঘ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, সাশ্রয়ের বার্তা।

দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় যুদ্ধের রেশ, অর্থনৈতিক জরুরি অবস্থার পদধ্বনি। গতি দৈনিকের আজকের এডিটোরিয়াল, হিমন্তের সামনে কঠিন চ্যালেঞ্জ। বার্তালিপি আজ সম্পাদকীয়তে দিয়েছে বিপন্ন চতুর্থ স্তম্ভ। এ ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগ। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগভর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তারা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগ পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82টি আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল ইরাপ্পারি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তাঁর পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার

0: লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি, পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া इस दशक के बड़े संकटों में से एक है। ऐसे समय में देश को जन भागीदारी

0: পরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী জি নে দেশকে সভি লোগোঁ সে আগ্রহ কিয়া হ্যায় কি পেট্রোল ও ডিজেল কি খপত কম করেন, জহাঁ ভি সম্ভব হো মেট্রো ও সার্বজনিক পরিবহন কা উপযোগ করেন, কার পুলিং কা বিকল্প চুনে, রেলওয়ে এজ এ মোড অফ ট্রান্সপোর্টেশন ফর গুডস কো প্রেফার করেন, ওর জহাঁ ভি সম্ভব হো ইলেকট্রিক বাহনো কা উপযোগ বাড়ায়ে।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হাত দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অফিস কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এদিকে গুয়াহাটি খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তথা 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ বিজেপির প্রবীণ নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পপতিরা উপস্থিত থাকবেন। আজ শপথ গ্রহণ সম্পর্কে বিজেপির বিধান পরিষদীয় দলের নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান,
1: অহাকালি দিনৰ 11 বজাত অসমৰ নতুন মন্ত্ৰীসভাই শপত গ্ৰহণ কৰিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ডাঙৰীয়া, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, দেশৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানী আৰু NDA শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী, উপমুখ্যমন্ত্ৰী সকলো অহাকালি এই সমাৰোহ

0: সংঘত যোগদান কৰিব। ভাৰতৰ কেইবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতিয়ে অংশগ্ৰহণ কৰিব।
1: শেষ পাওয়া খবরে জানা গেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আজ অজন্তা নায়ক, রামেশ্বর তেলি, অতুল বরা এবং চরণ বড় শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ গুয়াহাটি মহানগরে যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলায় জাপানিজ এনকেফেলাইটিস এবং অ্যাকিউট এনকেফেলাইটিস সিন্ড্রোম প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এজন্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের প্রাতকালীন সভায় শিক্ষার্থীদের মধ্যে জাপানিজ এনকেফেলাইটিস সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং মশার কামড় থেকে বাঁচতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কোন শিক্ষার্থীর মধ্যে তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরে কাঁপুনি, বমি হওয়া বা মানসিক অবস্থার পরিবর্তন দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে বলা হয়েছে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত টাউন হাইস্কুলে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়া ছাত্রীরা এখন সুস্থ আছে এবং স্বাভাবিক হয়ে উঠছে। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে প্রথমে কয়েকজন ছাত্রী অসুস্থতা অনুভব করায় মাথা ঘোরানো এবং অচেতন হয়ে পড়ে। এরপর আরও কয়েকজন ছাত্রী এ ধরনের সমস্যায় ভুগতে শুরু করে। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় তৎক্ষণাৎ অসুস্থ ছাত্রীদের হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেন গোস্বামী জানান যে এটি গণহিস্টেরিয়া বা মানসিক আতঙ্কের ফলে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীমতী সেন গোস্বামী আরও জানান,
2: ছয়জনীৰ মাজত তিনিজনী হস্পিটেলাইজ হৈছিলে চিভিলত। তো চিভিলত ভালকৈ কেয়াৰ লৈ চেলাইন দি এতিয়া আমি খবৰ পাইছোঁ যে তিনিজনে ৰিলিজ হৈছে আৰু গাৰ্জেনে ঘৰত লৈ গৈছে, আৰু বাকী তিনিজন যি মানে হস্পিটেলাইজ কৰা হোৱা নাই ইয়াতেই কনচিয়াছ ৰিগেইন কৰিলে। মানে তাহাঁতক পানী চানি দি আমাৰ যিজন ফেকাল্টি আছে, প্ৰিন্সিপাল আছে, গোটেই ঠিক কৰি তিনিজনৰ কনচিয়াছ ৰিগেইন কৰি গাৰ্জেন আহি তাহাঁতক লৈ গ'ল। এতিয়া সবে ভাল আছে বুলি আমি খবৰ পাইছোঁ আৰু মই ইণ্ডিভিজুৱেলি ক্লাছত গৈছোঁ যিকেইটা ক্লাছত মানে ফেইণ্ট হৈছে। মেইনলি আমি চালোঁ যে ক্লাছ নাইনত চাৰিজনী ছোৱালী ফেইণ্ট হৈছিলে, এইটো মই তদন্ত কৰিলোঁ। এটা টাইমত নহয়, এজনী ছোৱালী ছেকেণ্ড পিৰিয়ডত, এজনী ফ'ৰ্থ পিৰিয়ড এনেকুৱা। আৰু তেতিয়া আমি মানে ক্লাছত গৈ ক্লাছ ছিক্স আৰু ছেভেন ষ্টুডেণ্টৰ লগতো কথা পাতিলোঁ।
1: উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ গতকাল জেলা লোকনির্মাণ বিভাগের বাস্তুকারের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যাগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ কুড়ি প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত রবিবার রাতে শিলচরের দুটি স্থানে অভিযান চালিয়ে আইপিএল ক্রিকেটের জুয়ার সঙ্গে যুক্ত চারজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে আইপিএল জুয়ার সঙ্গে যুক্ত এবং এই জুয়া চক্রের আর্থিক লেনদেন ৫০ লক্ষ টাকার বেশি হবে। পুলিশ প্রথমে শহরের দাসকলোনির উদয়ন কমপ্লেক্স রোডে এবং এরপর আশ্রম রোডে চালানো অভিযানে ধৃত ব্যক্তিদের থেকে ৫টি বই, নগদ ৩০,১৯০ টাকা, ৭টি মোবাইল সেট জব্দ করে পুলিশ ধৃত ব্যক্তিদের হেফাজতে রেখে তদন্ত শুরু করেছে। শ্রীভূমি জেলার এড়ালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ, লুপি হেল্প এলইডি দক্ষতা কেন্দ্র এবং আইকিউএসসির যৌথ উদ্যোগে গত শনিবার কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রয়োগশালায় এলইডি বাল্ব মেরামত ও টেকসই সমাজসেবা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় লুমি হেল্প এলইডি দক্ষতা কেন্দ্রের সমন্বয়ক ডক্টর অবিনাশ শুক্লবৈদ্য শিক্ষার্থীদের সামনে এলইডি মেরামতের পদ্ধতি প্রদর্শন করেন এবং ত্রুটিযুক্ত বাল্ব কিভাবে পুনরায় ব্যবহার করা যায় তা দেখান। কর্মশালায় স্থানীয় বিদ্যালয়গুলি থেকে মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭:৪৫ মিনিটে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শোনাবেন শুভেন্দু আচার্য। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা

আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শোনাচ্ছেন শুভেন্দু আচার্য।

শুনলেন, শুনলেন শুভেন্দু আচার্য, আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন, বুঝিনি এমন হবে ছবি থেকে, গিয়েছেন আকাশ সেন।

বুঝলে এমন হবে ছবি থেকে। গানটি শুনলেন আকাশ সেনের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আলেখ্য লোকচেতনায়।

0: সমু, এই সমু, বাড়ি আছিস?
1: আছি, ভিতরে আয়।
2: জাগে আমার গান আকাশ
3: ভরা। আচ্ছা, ভাই বোন মিলে গান শোনা হচ্ছে, একটু কমিয়ে দে তো।
1: জানিস রাজু, কবিগুরুর এই গানটা শুনতে শুনতে ক্লাসে জেকে স্যারের পরিবেশ সংরক্ষণ নিয়ে আজকের আলোচনার কথা খুব মনে পড়ছে। সত্যি আমরা কি বিশ্বভরা প্রাণ কথাটা আর বলতে পারবো?
3: জেকে স্যারের আজকের আলোচনা শুনে আমারও ভয় হচ্ছে। এখনই আমাদের এই ব্যাপারে সাবধান হওয়া উচিত, নইলে অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখব ঘরে ঘরে হাঁপানি রুগী, ক্যান্সার ক্লিষ্ট মানুষ, মানসিক ভারসাম্য হারাচ্ছে অনেকে।
1: তাছাড়া দেখা যাবে শিশু মৃত্যুর হার বেড়েছে রিমার্কেবলি। যারা বেঁচে আছে শৈশব থেকেই তারা রুগ্ন, জীবন সংগ্রামে অসত্য।
4: তিহিন্দার সময় বাহিন্দার বইয়া কিতা খররায় রে, ভিতরে আও।
5: না না, এখানে বেশ ভালো লাগছে।
4: খুব গম্ভীর হইয়া কথাবার্তা চলছি, বিষয় কিতা খুব জটিল।
6: বিষয় তুমি বুঝবে না,
4: বুঝাইয়া হইলে বুঝমু হোসাইন।
5: এটা ইদানিং কালের একটা বিরাট সমস্যা।
6: তোমরাই পৃথিবীটাকে বাসের অযোগ্য করে তুলেছ।
5: থাম তো পিঙ্কি। ঠাকুমা, সমস্যাটা হলো পরিবেশ দূষণ।
4: আর একটু বালা করে হোসাইন।
1: পরিবেশ হচ্ছে যার দ্বারা পরিবেষ্টন করা হয়। আমাদের এই পৃথিবীকে বেষ্টন করে আছে জল, বাতাস, মাটি ও আকাশ। এই যে পরিবেশ, সে সম্পর্কে আমাদের কোনো সচেতনতা ছিল না। আমরা সভ্যতার অগ্রগতির সাথে তাল রাখতে গিয়ে ইচ্ছে মতো গাছ জঙ্গল কেটে শহর কলকারখানা বানিয়েছি, নদীর জল দূষিত করছি কলকারখানা থেকে বেরিয়ে আসা দূষিত পদার্থ দিয়ে। ফলে পৃথিবী ক্রমে এক ভয়ানক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
6: আর তোমরা এসব ব্যাপারে মোটেই ভাবনা চিন্তা করনি, তাই আজ এই অবস্থা।
4: গাছের লগে, মাটির লগে, জলের লগে যে আমরার বালা মন্দ মিলি রইছে, ইটা কিটা আমরা জানি নানি।
5: তোমরা কি পরিবেশ নিয়ে ভেবেছো?
4: পরিবেশ উষিতা বালা বুঝি না, কিন্তু গাছ জল মাটি হতা লইয়াও তো ভাবছি। আমরা ইখানো বরাক সুরমা আর দলেশ্বরী নদীর দুই পারো যত মানুষ দেখি ত্রায়, তারা সবেও গাছপালা নদী জলের বালার লাগি বর্ত করছে।
5: তাই নাকি?
4: হয় হয় পূজা করছে, কারণ আমরা বুঝছিলাম এটা সব তো মানুষের বালার লাগি।
3: আপনারাও পরিবেশ সংরক্ষণ নিয়ে ভেবেছেন?
6: কিরকম? তোমার ব্রত পূজার দু একটি উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বলো তো।
4: হেনে গো, আমরা রূপসীর পূজা কিতা নোয়া সাবাল রে লইয়া, ফয়লা যেদিন গর্তমে বারণ ওদিন সাবালর মা ফয়লা যান রূপসী গাছর তোলে। বাড়ির এক মাথার থাকে রূপসী গাছ, গিয়া হই

নেওগো গাছের লগে বই নালা করিলাও হতে রূপসী দেখো তোমার সাবালরে আশীর্বাদ করতা কই আর গো আমি দিলাম তোমার জড়ো মাটি তুমি দিও আমার সাবালর জড়ো মাটি।

0: গড়তনে ফয়লা বারুইয়া গাছরে গিয়া হইলা অসুখ বিসুখ না হইয়া সাবাল যাতে বড় হইতে পারে গাছে যেন অশান্তা দেখে।
1: আশ্চর্য তো, স্যারের কথার সঙ্গে অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। এ তো গাছ আর মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপার।
2: আচ্ছা ঠাকুমা, বইনালা মানে কি?
0: বইনালা বইন বানানি, গাছরে বইন মানা হইল, গাছে সাবালরে মাসির লাগান যত্ন করব।
1: আচ্ছা ঠাকুমা, এরকম আর কিছু আছে? মানে ওই গাছের সঙ্গে মানুষের যোগ
0: খেলে থাকতো না, যে কোনো বাবা কাজও আমরা গাছরে আগে আনি, মেয়ের বিয়ার সাত সিঁড়ি নেওয়ানি দেখছো না নি?

0: সাত সিঁড়ি নেওয়ানি ব্যাপারটা কি গো ঠাকুমা?
1: সাত সিঁড়ি হইল সাত শ্রী, মানে সপ্তশ্রী।
0: আচ্ছা আচ্ছা,
1: শ্রী হইলা লক্ষ্মী, আম, ডালিম, নারিকল, সুপারি, বট, তুলসী আর কলা, ও সাত রকম গাছ হইলা লক্ষ্মী। বিয়ার আগে ও সাতজনের কাছটা কি আশীর্বাদ নেওয়া! গাছর আশীর্বাদ না হইলে মানুষ বাঁচবো কিরকম?
2: মা, ও মা, আপনি ঠাকুর ঘরে যাবেন না?
1: ওই ওই যাইয়ার গো বউ, যাইয়ার।
0: ঠাকুমা প্লিজ একটু বসো। আচ্ছা, ওই রকম আর কোনো কিছু?
3: এই যে বলছিলে না মাটি আকাশ নিয়ে তোমরা ভাবতে,
1: সেনে আকাশ ও সূর্য ধরে তো আমরা ছোট সময় থেকে পূজা করছি, মাঘ বস্তর কথা জানো নানি?

0: Fura mahag mas, kup shohale, fushkuni dutia hamra utiao, utano guri dia, sonro, shurzo, tarakia hoita.
1: Uto uto shuruzai, uto uto shuruzai, fube zalok dia, tumare fuzibo ami, tumare fuzibo ami, fushfo sandon dia, তোমারে ফুজিয়া আমি, তোমারে ফুজিয়া আমি, মাগিয়া লইমু বর, আমার বাপ ভাই, ও কালক্ষেশ্বর, ও কালক্ষেশ্বর।
2: সূর্যের কাছে তোমরা কি বলতে?
0: আমার বাপ ভাই ও কালক্ষেশ্বর।
3: সূর্য কি করে আবার লক্ষপতি বানাবে?
0: ইতাও বুঝো না আমি। সূর্য মানুষের স্বাস্থ্য আর শক্তি সব দিন। শক্তি আর স্বাস্থ্য হইলে আর সূর্যর দয়ায় ঠিকঠাক ক্ষেত কৃষি হইলে লক্ষেশ্বর হওয়া কঠিন কিতা। আর সূর্যদেব রাগ করলেও মুশকিল।
2: আশ্চর্য, স্যার তো এ কথাই বললেন।
4: প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার ফলে পৃথিবীর বুকে সূর্যের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সাহিত্যিক উপমা দিয়ে বলা যায়, সূর্য ক্রমেই রেগে যাচ্ছে, ফলে বিভিন্ন স্থানের আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে, যা মানুষের জীবনে এবং কৃষিকাজে

0: যে বিপর্যয় ডেকে আনবে।
1: যেটা কইতাম আসলাম, সূর্য সাথে নার আগুন, এর লাগি বড়ই আমরা করছি মাঘ মাস ও সূর্যর বর্ত।

0: 마, 치, 치, 치, 치, 치, 치, 에이, 만나, 만나, 이따게.
1: 기타 올려래, 기타 올려. 이씨, 어머나, 앞으로 보라또 띡띡이 보내겠지. 이씨, 나라, 나라, 이씨, 이따 스킬로니. 마리스나, 마리스나, 아리 마르토 바레나.
0: 바스, 이봐, 슈로하베, 이따 맞드니, 오따 맞드니.
2: 아르키키 맞드니, 자꾸마.
1: 마홀, 페사, 하우아. সিল হতাও মারতে পারে না শ্রাবণ মাসও সাপও মারতে পারে না
0: কেন কেন সাপ কেন মারতে নেই
1: আমরা বিশ্বাস করি সাপে বিষহীর দন ফাঁহা দেয় এর লাগিও শ্রাবণ মাসও গড় গড় বিষহীর পূজা হয়

0: ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর বুক থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে, ফলে ফুড চেইন যাবে নষ্ট হয়ে।
1: কার্তিক মাসের সংক্রান্তির দিন বাড়ির সব জাবরা বিত্রে দিয়া হেরো এক ভূত বানানি হয়।
2: ভূত
1: ওই ভূত

0: দার সময় হবুত লইয়া সুততা সকলে বাড়ির সাইরো বাই গুড়িয়া গুড়িয়া কয় তারপরে গ্রামের এক মাতাত ও বুত্রে নিয়া আগুন দি ফুরি লওয়া হয়।
1: এটা তো পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুষ্ঠান। আচ্ছা ঠাকুমা, এরকম আর কিছু মানে আমাদের গাছপালা জল বাতাসের ভাবনা নিয়ে রচিত আরো কিছু তো তোমরা করতে?
0: কেনে করতাম না, বেশি মেঘ হইলে রৌদ্রাজার ব্রত করতাম, কিচ্ছা কইতাম।
2: কিচ্ছা? কিচ্ছা মানে তো ব্রত কথা, ইজন্ট ইট? হ্যাঁ হ্যাঁ, বলে না বলে না ঠাকুমা কিচ্ছাটা।
0: দেহে শূন্য, দুই রাজা দুই দেশ, এক দেশ মেঘরাজার আর আরক দেশ রৌদ্রাজার। মেঘরাজার দেশ দিন রাত খালি মেঘ আর মেঘ, সে কোনদিন রোদ দেখছে না। আর রৌদ্রাজার দেশ দিন রাত খালি রোদ আর রোদ। মেঘরাজার আসিল এক ছেলে, তার বিয়ারও বয়স হইছে। রাজায় তান ছেলের বিয়ার লাগি দেশে দেশে খবর বাতাইলা, সব দেশ মানুষ গেলা, কিন্তু কোনো সমন দাঁড়ায় না। এদিকে রৌদ্রাজার আসিল এক মেয়ে, মেঘরাজার রাজকুমারের কথা শুনিয়া তাই তার মারে হইল।
3: মাগো করিয়াছি স্থির, বরমাল্য দেব এই মেঘরাজ্যের কুমারের গণে।
2: সে কি? না না না না, দিবারাত্রি মেঘাচ্ছন্ন সে দেশ, ভিন্ন তার রীতিনীতি। না, এ তোমার অসম্ভব ইচ্ছা।
3: না গো মা, কোনো ভয় নেই, সে দেশে যাবার সময় আমি নিয়ে যাব এক কৌটা রোদ, ঘটাব মিলন রোদে আর মেঘে, আমি যাব মিলানের বাণী নিয়ে।
0: রানিয়ে গিয়া রাজারে কইলা, রাজায় শুনিয়া তো অস্থির।
4: না না না না না, এ অবিশ্বাস্য কথা, স্নেহের পুত্তলি মোর প্রাণাধিকা কন্যা, তাহারে বিবাহ হবে মেঘরাজ্য দেশে, কি আছে সেথায়? আমার কন্যার জন্য আকাঙ্ক্ষিত বহু রাজকুমার, সুন্দর সেসব দেশ।
0: কিন্তু রাজকন্যা কিচ্ছু মানল না, পরে মেঘরাজ্যর রাজকুমার আর রৌদ্রাজ্যর রাজকন্যার বিয়া হইলো।

শ্বশুর বাড়ি যাওয়ার সময় রাজকন্যায় এক কঠোরা রোদ লগে লইয়া গেল। মেঘরাজ্যত গিয়া তাই কদিন পরে পরে দরজা লাগাইয়াও কঠোরার তাকি রোদ বার করিয়া নিজর মাতার চুল শুকায়। বউয়ে ঘর দরজা লাগাইয়া বই তাকে দেখিয়া শাশুড়িয়ে বাবলা কি আশ্চর্য, নববধূ মোর বসে থাকে ঘরের ভেতর রুদ্ধ করে গবাক্ষ কপাট, কি করে সে দীর্ঘক্ষণ, হয়নি তো কোনো অপদেবতা।

0: তো মই দরজা বান দিয়া রানী গরু ঢুকি গেল, দরজা খোলা পাইয়া রইদ বাইর হয়ে গেল। মেঘরাজার দেশ সে কোনদিন রই দেখছে না, তারা তো ধরাই গেল, রাজকন্যায় তখন হইল। ভয় নাহি প্রজাগণ, এ রৌদ্র সূর্য তেজ, প্রাণ শক্তির আধার, ঘুচাবে জড়তা, তোমাদের জীবনে আনবে নতুন ছন্দ। তারপরে রৈদ রাজার দেশও আইলো মেঘ, আর মেঘ রাজার দেশও গেল রৈদ, দুই দেশও আর কোনো অভাব রইল না।
1: কি ব্যাপার মা,
0: নাতি নাতনিদের সঙ্গে কি এত কথা হচ্ছে? এদিকে যে আন্নিকে সময় পেরিয়ে যাচ্ছে।
2: জানো মা, এতক্ষণ ঠাকুমা না আমাদের এই অঞ্চলের প্রাচীন লোককথা আর ব্রত পার্বণে কিভাবে পরিবেশ সচেতনতার কথা বা শিক্ষা ছিল তা খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।
3: সত্যি আমরা এতদিন যেসব ব্রত পূজা পার্বণকে নিতান্ত সংস্কার বা হেলার চোখে দেখেছি, তারই মধ্যে রয়ে গেছে এত গূঢ় তত্ত্ব।
0: প্রাচীনকালে মানুষ পরিবেশের সঙ্গে তার সম্পর্ককে গুরুত্ব দিত, তাই প্রচলিত হয়েছিল এই সব ব্রত পার্বণ।
1: তবে কি আধুনিক সভ্যতা এই শতাব্দীর শুরুতে কিছুই ভাবেনি?
0: যদি ভাবত তাহলে সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ এভাবে প্রকৃতিকে অবহেলা করত না। অনেক দেরি হয়ে গেছে, এখনই সাবধান হতে হবে। আর তবেই সময় একটু আগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি শুনছিল, সেই গানের অর্থ আমরা খুঁজে পাব আমাদের চারপাশে।
4: কিতা গান শুনি সাইন দাদু ভাই, তোমার টেস্ট একটু চালাও সাইন।
2: এই না শোনো,

যখন শুনলেন আলেখ্য লোকচেতনায় পরিবেশ, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শরৎবাদন শুনবেন স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়।

ভারী ভৈরব রাগে স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এখন বাংলা ছবির গান শুনবেন। প্রথম গানটি জুলফিকার ছবি থেকে। ছবিতে গিয়েছেন অনুপম রায়।

অন্য ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি বিজয়া ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

ছবির নাম সেদিন দেখা হয়েছিল, গেয়েছেন জাভেদ আলী ও জুন বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি ইয়ারিয়ান, এতে গিয়েছেন ইরফান।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: এবারের ছবির নাম ইয়ার কা দিদার চাহিয়ে, এতে গিয়েছেন রামশঙ্কর।

এবারের ছবির নাম ইয়ারি জিন্দাবাদ। এতে গিয়েছেন আশা ভোসলে, উষা মঙ্গেশকর ও সাথী।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন অসমের মন্ত্রিসভা গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান, অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে গুয়াহাটি খানাপাড়া কেন্দ্র থেকে।

পরপর তিনখানি লোকগীতি গিয়ে শোনালেন প্রাঞ্জলি দেব, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গান শুনবেন কভি কভি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এবারের ছবির নাম রকস্টার। এতে গিয়েছেন এ আর রহমান, জাভেদ আলী ও মোহিত চৌহান।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন আধুনিক গান শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 27 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর, অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। NDA জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার NDA অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NDA নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের বদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই

পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুত 51% বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল

0: সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51% বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে থেকে রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন, আজ তার 6 বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12 মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ 5টি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্য মন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন, সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীত প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডিফিল্ম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন।
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई T20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड

0: আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: এখন লোকগীতি শুনবেন মলয় ঘোষের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন মলয় ঘোষের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এবারে লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারাবাদন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ আকাশবাণী শিলচর। এখন ভজন শুনবেন বেগম শিপ্রা খান ও সি রামচন্দ্রর কণ্ঠে।

এতক্ষণ ভজন শুনলেন বেগম শিপ্রা খান ও শ্রীরামচন্দ্রের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

এতক্ষণ গীত শুনলেন সুজাতা গুর্জারের কণ্ঠে। আকাশবাণী শিলচর, স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:18। আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5:00।

0: 마이 빡나 방톡 빵암키 마람 싱가 시대기 마하쿠 잭보이기 디파르멘 아시기 오자막 곡수 깨아라칸나 오현키 니테구루 까밤밤 여틴로 싱호나 머니뿌리 잭보이 되기 핸독두나 로빈로 니테드수 쿨로이베 헨질라키 머니뿌리 잭보이 로빈로 니타 아마디 로빈로 상깃기 싱크로나이스 도르바 바자파자르바 벨레 잭보이기 아수 마학나 콤포스토키 잭보이기 쿠티에 까마수 콩탕다 মতিক মগুন লাইব মিয়াম সুমত পং জ্যোতিন্দ্র সিংহ কি জগোইনি নিত গুরু শান্তি দেব ঘোষ কি লুচিং মখাদা নত্রগ মহাক মসামকি লুচিং মখাদা মালেম বি লেবাক কয়াদা চতুন জগোই উৎখি মহাকন চলুব মফম সিংদুদি সাউথ আমেরিকা জাপান চাইনা মালয়েশিয়া সিঙ্গাপুর ফ্রান্স রাশিয়া মিয়ানমার আমসুং বাংলাদেশ নি ইং কুমজা লিসিং নি গ তারাদা নিত গুরু জ্যোতিন্দ্র সিংহ থবক তগি পথাকি নিত্য গুরু জ্যোতিন্দ্র সিংহনা ফিব মনা উপাধি ইকাই খুমনব হাইনি বিশ্বভারতী থাকি পথাবগ ইউনিভার্সিটি আসি মাইগাই লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পিদ ইকাই খুমদি মণিপুরি সাহিত্য পরিষদ আসাম ইং কুমজা লিং তরুক নৃত্য গুরু উপাধি মণিপুরি সাহিত্য পরিষদ ইম্ফাল লিং তারানিথোদ নৃত্য রত্ন উপাধি পিদ ইকাই খুমি ত্রিপুরাকি রাজকুমার বুদ্ধিমন্ত মেমোরিয়াল ডান্স একাডেমি না রাজকুমার বুদ্ধিমন্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড ইং কুমজা লিং তারাদ পিবি ইকাই খুমি লক্ষিমপুর জননেতা ইরাবট মেমোরিয়াল সোসাইটি মাইগাই জননেতা হিজম ইরাবট মনা মালাদেশ আসাম মাইগাই ইং কুমজা লিং তারানিপান নৃত্য শিরোমণি হব উপাধি পিবি ইকাই খুমি মণিপুরী জগোইদম কথোলব নৃত্য গুরু কব্রব্রহ্ম জ্যোতিন্দ্র সিংহনা ইং কুমজা লিং তারানিপান এপ্রিল আনিদ মসাগি চাই হুমুত্রাহুমদ সুরকদ শান্তি নিকেতন ওবনোপল্লি লাইব মসাগি সঙ্গাইদ পুঞ্চি মতন লোমকি লাইখিবদ মহাকি ইমুং মনুংগি মিওইসিং আমসুং সা সস্তাতি কয়ানা আওয়াম ইসা লাঙ্গৌকি
1: বারাক তম্পাকি নৃত্য গুরু সিংগি মরমদা হাইব হিরম সিদ ইবুমতন সিং নাঙ্গা ওয়ারি ওয়াই তাবিখ্রে থৌরম সন্দোপতনা তাহানজারিবসি আকাশবাণী শিলচর কেন্দ্রদগিনি হৌজিক আমুক লান্তোকচারি মতম ইসেগি কুদোল মথং মথং ওইনা

থিংবাইজাম বিপিন চন্দ্রকে খন্থকতা তাকেলাম্বম সামজাইন সৈরেংবাই তাবিগ্রে আগস্ট বানী শিলচর হজিক মণিপুরী সন্দোকচব পও ফগনি আগস্ট বানী শিলচর ওহেনবম বিশান্তনা পও পাচারে বিজেপি গি সিনিয়র লুচিংব ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আসাম গি মুখ্যমন্ত্রী ওই ওয়াসক লোক্রে গুয়াহাটি গি খানাপাড়াদ ভেটেনারি কলেজ কি সানবু পাংথি ওয়াসক লোকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথৈব মিথুলেন ওই সরুক ইয়াকি প্রধানমন্ত্রী থরমসি সরুক ইয়ানবদান গুয়াহাটি থাকি ওয়াসক লোক প্রধানমন্ত্রী খত নতুন

কেন্দ্র কি স্বরাষ্ট্র লোসংগী মন্ত্রী অমিত শাহ বিজেপি কি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন আমাদি আতাই কেন্দ্র কি মন্ত্রী কয়া লইনা তোমান তোমান রাজ্য কুনিথই কি মুখ্যমন্ত্রী আমাদি ডেপুটি চিফ মিনিস্টার সিং সুসারুক ইয়াকি ওয়াসাক লোবগি থরম আসিগিদম গুহাটি শহর কি চাতক চাসিন দা খুদং চাদব মায়ক নাদনব ট্রাফিক পুলিশ না আকন বচেকসিল থরাং লোকট কি হাইরে কেন্দ্র কি ফরেন এফেয়ার্স লোসংগী মন্ত্রী পবিত্র মার্গেরিতা কোস্টেরিকা কি মপান লাইবাকি থরম কুব মন্ত্রী ম্যানুয়েল টোবর্গ মাইকাই আনি কি ওইব মেফম পাংথোখরে সোশ্যাল মিডিয়া তা থাদরকিব চেরোল আমাদা মন্ত্রী মার্গেরিতা হাইকি মদুদি হাইরিব মেফম আদুদা ভারত আমাদি কোস্টেরিকা লাইবাক আনি কি মরক্তা আমনা আমাগি মতেং পাংনাবগি ওয়াফম সিং কুপনা খনাকি মামাঙ্গি দগি হাউনা লাইবাক আনি আসি আফব মারি লাইনাদুনা লাকি মখাতা না তেং বাং পিনবগি মারি হেন চেসিনবগি ফিরেপ সিং হাইরিব মেফম দুদা লৌকি হাইনসু মন্ত্রী না মখাতা কি কাসার পুলিশ শিলচর রেলওয়ে স্টেশন নিমিদং চৌরাক লাখ কুমা রোগী ওইগদব নিশা চেন পোলম ফাজিনে থাক চেনব ফাজিনে কাসার এডিশনেল এস পি রজত কুমার পোল খি শিলচর রাঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন নিশা চেন পোলম পুদন চব হোটনবদি পুলিশ ফাবনিং চৌরাক গ্রাম ইংখাই নিথই রোম ওইগদব হেরোইন সাবন কেব মাদ পুদন চলব ফাজিলবসিং ওয়াহং পাওহং চথদুনা কেস আসিগি মতাংদা মখা তানা থি হুমগি থবক চথনব হোটনারি হাইনা পাও আসিনা মখা তারে আসমদা কাসার পুলিশনা শিলচরগি তোমান তোমান মফামসিংদগি আইপিএল ক্রিকেট কি জুয়ারদ চেনব মিওই মারি ফাজিনখ্রে পুলিশনা শহরগি দাস কলোনি আমদি আশ্রম রুতা থি বহুমগি থবক চথদুনা হাইরিব মিওই আনি আদু ফাজিনখিবনি ফাজিলব মিওইসিং আদুদগি লাইরিক মঙা সেনফম ওইনা লুপা লিসিং কুনথ্রাগ চামগ মরফুত্রা লইনা মোবাইল ফোন তরেত ফংমঙ্গমখি ডিমা আসাও অটোনমাস কাউন্সিল হুমপুত্রা মঙ্গা সুব কুমন থরম গরং তোমান তোমানব থরম পেয়েন পাংথোখ্রে হাইরিবরমদুগি মনু চেন কাউন্সিল মাই পাক তরপ জিলা নাট আমি চৌখলামদ খুমাং চৌসিলপ ফিভমিব নইন থরম পাংথোখি থরমি হোগলপদ কাউন্সিল হান চিফ এক্সিকিউটিভ মেম্বর ওরম্ব সেমুয়েল সিংসন মফামু কত্তু ইকাই খুমব উৎকি কুমন থরম মারি লাইন তোমান তোমান উ পামবি কয়াসু থাকি নুথিলগি মতমদ পাংথোকিব নাটকি ওইব থরমদ জিলা আদুদ খুন্দা লাইতাদুনা লাইরিব ডিমাশা জোমি কুকি মার বাইতে কার্বি জেন্তিয়া আমাদি রাংখালনা চিংব ফুরুপ সিংনা মাগি মাগি নাটকি ওইব জগই সিং খুদল তামকি হাইরে আওয়াং করিমগঞ্জ কি নৌন খাল্লব এমএলএ জাকারিয়া আহমেদ নারং পি ডব্লু ডি লোসং ইঞ্জিনিয়ার উনদুন কেন্দ্র লম্বিথং ইনফ্রাস্ট্রাকচার আওয়াতপুথা কুপন সানখ্রে হান মিজোরাম এসেম্বলি স্পিকার ওরম্ব লার্ডরিন লিয়ান সাইলো সেনজা থুমজাগি ওইব মারাল পুলিশ ফাজিনখ্রে কংগ্রেস রাজ্য আদাইপাইনি মন্ত্রী ওরম্বনি মিজো ন্যাশনাল ফ্রন্টন লাইপাইব স্পিকার খানকিবীকে পিখলক প্রমাণ কুপন নাইনব মিজোরাম গভর্নর জেনারেল ভি কে সিংকু ফাজিনব খিবনি হাইরে ন্যাশনাল লোক আদালত কি সরুক হন্দক নাগালেন্ড পাইখিব থাকিং ইন কেস চিগ কুণ পুরপ্রে থাকিদম কুপন কেস চামিগ আনি লোখিব কেস চিগ কুণিব খোজন নাগালেন্ড স্টেট কি তোমান তোমান জিলা পাংথোকি হাই পও লজরে আকাশবাণী শিলচর মনিপুরী থরমবু তাবিব কাইনে আথং নিজরে বিনপিরসী

রজায়া জয়বিলাল বাধারি ওদেহে রিংহামদি ফংলোনি খুরাঙার জাপটে খানালাইকা দোহা রজায়া রনদীর বর্মানী খুরাঙার জাপটে খানালাইনাম।

আজ সন্ধে 6:15 শুনবেন বাংলা ছবির গান চাষ আবাদের কথা, সন্ধে 6:45। হিন্দি ছবির গান শুনবেন রাত 7:15। রাত 8:00 হিন্দি অনুষ্ঠানে শুনবেন ডক্টর পি এন মিশ্রর কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি। রাত 8:15 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাবেন জিষ্ণু প্রকাশ দাস। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরির শিল্পী সুরঞ্জনা বসু।

রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গজলের শিল্পী মেহেদি হাসান ও রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন চন্দ্ররেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল ৬:১০ মিনিটে বন্দনা, খেতে খামারে সকাল ৬:৩০ মিনিটে।

খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন শুক্লা পালের কণ্ঠে সকাল 6:35 বেলা 11:30 শুক্লা পাল ও আনন্দময়ী ভট্টাচার্য লোকগীতি শিল্পী সুপ্রভাত সকাল 7:05 সকাল 7:20 শুনবেন দেশ বন্দনা রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবীর সেন সকাল 7:40 এবং দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন বিশাল রায় কর্মকার এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে আধুনিক গান শুনবেন সকাল 8:40 শিল্পী নির্মলা মিশ্র এবং বেলা 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 8:50 বেলা 10:30 বেলা 12:00 এবং রাত 7:15 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়

সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন কিশোরী আমনকরের কণ্ঠে। বেলা 11:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বেলা 11:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন। আমার কথা অনুষ্ঠানে বেলা 11:30 নিজের কথা বলবেন সংহিতা নাগ। দুপুর 1:40 লোকগীতি পরিবেশন করবেন অলোক চক্রবর্তী। দুপুর 2:00 ভজন শিল্পী রাগিনী শর্মা। দুপুর 2:30 নজরুল গীতি গেয়ে শোনাবেন মন্দিরা ভট্টাচার্য। দুপুর 2:45 লঘুশাস্ত্রীয় বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে বাঁশিবাদন শুনবেন সৌম্যদীপ পালচৌধুরীর পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 শুনবেন ডিমাসা অনুষ্ঠান। অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি সন্ধে 6:15। চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে শুনবেন রোগী ও চিকিৎসকের সম্পর্ক, এ নিয়ে আলোচনা। আলোচনা করবেন ডক্টর সুদেব পুরকায়স্থ। রাত 8:00 কথিকার অনুষ্ঠান। এতে শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট, বলবেন নির্মল সরকার। রাত 8:15 রাগ প্রধান শুনবেন জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। রাত 8:30 লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যর পরিবেশনায়। দিল্লি

কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15, রাত 10টায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাদন শুনবেন তরুণ ভট্টাচার্যর পরিবেশনায়। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে, গভীর গোপন বৃষ্টি, এই ছবি থেকে।

চৌরঙ্গি ছবি থেকে গানটি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গান। এবারের গানটি শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে, ছবি বন পলাশির পদাবলী।

এই গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুনবেন চাষ আবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, নিয়মিত আয়ুষ ধান চাষ ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ। তো এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ রবিজিৎ দত্ত চৌধুরী। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: গ্রীষ্মকালীন শাকসবজির কথা বলছি, তাছাড়া নিয়মিত আমি তাতে অনেকগুলি চেষ্টা করব এই মরশুমে কি কি হতে পারে সেগুলো চাষ সম্বন্ধে আমি কিছু কয়েকটা কথা বলব।
2: এই মরশুম বলতে মানে আপনি?
1: এই মরশুম বলতে আমি গ্রীষ্মকালীন,
2: গ্রীষ্মকালীন।
1: তাতে প্রথমে দেখুন, এখন এই সময়টা এসছে আউশ ধানের। আউশ ধান এখন কৃষক ভাইরা হয়তোবা অনেকে তৈরি করে ফেলেছেন, কিন্তু কেউ তৈরির বাকি, তৈরির বাকিতে যেমন এই বছরের ধরে নিন এই মাসেরই 20 তারিখ অবধি

0: আচ্ছা,
1: অর্জন করতে পারেন,
0: অর্থাৎ এপ্রিল মাসের কথা
1: অর্থাৎ
0: বলছেন
1: এপ্রিল
0: আপনি।
1: মাসে। তাতে প্রথমে কৃষক ভাইদের জানা উচিত তার কি কি ধানের জাত নেবে, এবং জাতের মধ্যে আছে অনেকগুলো, কৃষ্ণা, কাবেরি, IR 50, IR 36 বা ছয়টি যাকে বলে,
0: IR 50, IR 36,
1: হ্যাঁ হ্যাঁ, জয়া, রাশি, লাচিত, চিলারায়, সোনামুখী, লুইত এবং কপিলি।
0: আচ্ছা,
1: তো এগুলো জাতের মধ্যে কৃষক ভাইদের হাতে এসে পড়েছে IR 36, যা সরকার তরফ থেকে দেওয়া হয়ে গেছে। আমি মনে করি এই জাতটাই বোধ বেশি করবে এই বছর, যেহেতু গত বছর ফ্লাডের বন্যার কারণে অনেক কৃষি ভাইরা করতে পারেননি এবং যারা করেছেন তাদের জন্য ধান নষ্ট হয়ে গেছে। তার জন্য বিশেষ করে আমি কৃষক ভাইদের বলবো যে কৃষ্ণা ধানটা এবং কাবেরি ধানটা তারা যেন করে।
0: আচ্ছা, মানে ভালো জাত,
1: ভালো জাত,
0: মানে এই অঞ্চলে,
1: সময় এই অঞ্চলের জন্য এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে।
0: আচ্ছা, বীজের পরিমাণ আর বীজ শোধনের ব্যাপারে যদি একটু,
1: হ্যাঁ, এখন বীজের পরিমাণ, বীজের পরিমাণ সাধারণত আমরা 1 বিঘা 6 কিলোগ্রাম বীজ দিই।
0: আচ্ছা,
1: কিন্তু বীজ বোনার আগে বীজ শোধন করতে হবে। বীজ শোধন করতে হলে তাদের এন্ডোফিল AM 45 অথবা ক্যাপটা, আবার যদি কোনো কৃষক ভাই ক্যাপটা না পায় তাহলে ফলটাও দিতে পারে, কিন্তু দিতে হলে তাদের প্রয়োজন কতটুকু কি মাপে দিতে হবে,
0: দিতে হবে,
1: তার জন্য ওরা প্রথমে 2.5 গ্রাম হারে, অর্থাৎ 2.5 গ্রাম মানে 1 চামচে অর্ধেক চামচ নিতে হবে, এগুলো যেগুলো বললাম, অথবা আবার যদি না পায় তাও আমি বেরিস্টিনও বলবো, বেরিস্টিনও নিতে পারে ওরা।
0: আচ্ছা,
1: বেরিস্টিনে কিভাবে ওরা 1 গ্রাম প্রতি হারে, প্রতি কেজিতে 1 গ্রাম হিসাবে মিশ্রণ করতে হবে। সাধারণত ভেবিস্টিনটা ইউজ করা যায় যদি কোনো জল ব্যবহার করতে কোনো কৃষক ভাই না চায়, তাহলে 1 গ্রাম হারে ওরা বীজের মধ্যে মিক্স করে,
0: অর্থাৎ প্রতি লিটার জলে 1 কিলোগ্রাম হারে বীজ,
1: হ্যাঁ, বীজ
0: দিতে
1: হবে।
0: ঠিক আছে,
1: সেই দ্রবণে 1/2 ঘন্টা রাখতে হবে
0: বীজগুলোকে,
1: হ্যাঁ, বীজগুলোকে 1/2 ঘন্টা তার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এবং তাতে কি হয় খরচাটা অনেক কম পড়বে।
0: আচ্ছা, মানে বীজ শোধনের ব্যাপারে যেটা বলছেন আপনি, আর বীজ তলিতে প্রস্তুত করবেন কিভাবে?
1: বীজ তলিতে প্রস্তুতের জন্য প্রথমে মাটি খুব ভালো করে কাদা করে, 8 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার প্রস্থ, একখানা পরিমিত বীজতলি তৈরি করতে হবে। এ ধরনের একটি বীজতলিতে 600 গ্রাম বীজের প্রয়োজন, অর্থাৎ 10 বর্গমিটারে 600 গ্রামের প্রয়োজন। এ ধরনের প্রতিটি পরিমিত বীজতলিতে প্রয়োগ করতে হবে, তাতে 20 থেকে 30 কেজি পচন সার তাতে দিতে হবে, এবং 80 গ্রাম ইউরিয়া এবং 80 গ্রাম এবং 40 গ্রাম মিউরেটর পটাশ দিতে হবে সার। দুটি বীজতলির মাঝে আবার ব্যবধান রাখার প্রয়োজন, ব্যবধান মানে নালা বানাতে হবে, এই নালাটা হতে হবে 12 ইঞ্চি করে। আর যদি বীজতলি বানায় তাতে অল্প উঁচু করে দিতে হয় যাতে
0: পরিচর্যা
1: সুবিধাটা হয়।
0: আর যেটা বলছেন আপনারা দৈর্ঘ্য প্রস্থে একটু ছোট করতে হয় যাতে দুদিক থেকে,
1: হ্যাঁ, কথা হচ্ছে আমি এই যেটা দিলাম আমরা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ আমি দিলাম এটা 10 বর্গ মিটার প্রস্থতে, তাতে যে কোনো মাপ হয়, লম্বায় হতে পারে, আরো কম বেশ হতে পারে, কিন্তু তার পরিমাণটা হতে হবে 10 বর্গ মিটার।
0: আচ্ছা, আর একটু উঁচু বলছেন,
1: এটা উঁচু হতে হবে, উঁচু হলে অনেকগুলো সুবিধা হয়,
0: জল জমে না,
1: জলটা জমবে না, জলটা চলে যাবে এবং বীজটা নষ্ট হবে না। বীজতলিতে শস্য রক্ষার জন্য আমরা সাধারণত কৃষক বাড়িতে বলে থাকি বীজ লাগানোর পর 7 দিন পর দিতে পারে, বা বীজ লাগানোর আগেও দিতে পারে। কি দিতে হয় তার হঠাৎ হচ্ছে ফুরাডন, এখানে ফুরাডন দিতে পারে, ফুরাডন হচ্ছে 3G যাকে বলে বাজারে, তাকে 3G করে ধরা হয়, 3 গ্রাম প্রতি বর্গ মিটার দিতে হবে। তাতে কি হয় যে পোকা ধরার আক্রমণ ছিল বীজতলিতে সেটা হবে না। আর যদি কোন কৃষক ভাই ভুলে যান যে আমি দিতে পারলাম না ফুরাডন, তারপরে কি করব, তো পরে দিতে হলে বীজতলির থেকে যখন মূল জায়গা যখন ওরা চারাটা নিয়ে যাবে তার 7 দিন আগে একই হারে, অর্থাৎ 3 গ্রাম প্রতি বর্গ মিটারে ছিটিয়ে দিতে হবে। তাতে কি হয় মূল ক্ষেতে আর 1 মাস মধ্যে আর কোনো পোকার আক্রমণ হবে
0: না।
1: আমি এই সময়টা এতটুকু বলতে চাচ্ছি যে এই সময়টা কিন্তু এক মাসের জন্য এটা প্রয়োজন কৃষক ভাই।

0: তারপর যাতে যেগুলো কি আপনার আউশ ধানে কি করতে হবে কি না, তা এই মুহূর্তে আমি মনে হয় না কৃষক ভাই মনে রাখতে পারবেন, কারণ এক মাস অবধি ওরা এই এই কাজের জন্য ওরা ব্যস্ত থাকবেন, এক মাস পর গিয়ে তারপর ওনারা অন্য যেমন মূল জায়গাতে যখন ওরা নিয়ে যাবেন তখন সার প্রয়োগ করবেন, তারপর পরের সময় অনেক কোনো সময় করে বলা যাবে।
1: কিন্তু তো নিয়মিত অবস্থান নিয়ে একটু আমরা আলোচনা করলাম, এই সময় নিয়মিত অবস্থানের কি করণীয় সেটা তো এবারে আমরা গ্রীষ্মকালীন শাকসবজি নিয়ে একটু আলোচনা করতে পারি।
0: দেখুন গ্রীষ্মকালীন শাকসবজিতে অনেক কিছুই এখন সেই সময়টা, যেমন এখন ভেন্ডি চাষ, শশা এবং ঝিঙ্গার চাষ এই সময়টা খুব বেশি হয়, তাই এসব নিয়েই কিছুটা আলোচনা আমি করছি এখন। তার মধ্যে হচ্ছে ভেন্ডি চাষ, ধরুন ভালো জাতগুলো হচ্ছে পুষা শ্রাবণী, আর্কানামিকা, তারপর হচ্ছে পরবানি, ক্রান্তি এবং শঙ্কর জাতের মধ্যে রয়েছে বিজয়, বিশাল এবং বর্ষা। এগুলো সাধারণত আমাদের শিলচরই পাওয়া যায়, ভেন্ডি যেগুলো জাতগুলো বলছি পুষা শ্রাবণী পাওয়া যায়, দোকানই সব দোকানই প্রায় পাওয়া যায়। এখন কথা হচ্ছে বিঘা প্রতি এগুলো আবার হারটা কি হবে, বিঘা প্রতি হারের হচ্ছে এক থেকে দেড় কেজি কিলোগ্রাম বীজ প্রতি বিঘাতে প্রয়োগ করতে হবে এবং 10 থেকে 50 কুইন্টাল পচন সার ব্যবহার করতে হবে। তাছাড়া পচন সারের সাথে কিন্তু অন্য সার, যেমন আমরা কেমিক্যাল সার দিতে হবে, তা হচ্ছে রাসায়নিক সার, তা হচ্ছে 14 কিলোগ্রাম ইউরিয়া, 44 কিলোগ্রাম অ্যামোনিয়াম সুপারফসফেট এবং 11 কিলোগ্রাম মিউরেটর পটাশ সার প্রয়োগ করতে হবে। এখন ভেন্ডির এই বললাম জাত এবং পচন সার প্রয়োগের কথাটা, এখন আসি আমি শশা চাষের কথা। শশার মধ্যে হচ্ছে ভালো জাত হচ্ছে চাইনিজ গ্রিন, পূজা সংযোগ এবং পঞ্চেতি। প্রতি বিঘার জন্য প্রয়োজন হবে 500 গ্রাম বীজের এবং প্রতি বিঘা সার প্রয়োগ করতে হবে।
1: যেটা শস্যের ভালো জাত বলছেন আপনি, চাইনিজ গ্রিন, পূজা সংযোগ আর পঞ্চেতি,
0: পঞ্চেতি এইগুলো জাতগুলো তাও পাওয়া যায় শিলচরে। এবং প্রতি বিঘার জন্য বললাম যে 500 গ্রাম বীজের প্রয়োজন এবং তাতে সারের প্রয়োজন কিভাবে, তাতে পচন সারও দিতে হবে 30 কুইন্টাল এবং ইউরিয়া দিতে হবে 15 কিলোগ্রাম, অ্যামোনিয়াম সুপার ফসফেট 35 কিলোগ্রাম এবং মিউরেট অফ পটাশ 70 কিলোগ্রাম। প্রত্যেকটি বললাম কিন্তু আমি সে বিঘা প্রতি সারের মাত্রাটা। এখন আসুন ঝিঙ্গা, ঝিঙ্গারে কিভাবে ভালো জাত হচ্ছে পুষা, তারপর হচ্ছে স্থানীয় উন্নত জাত এবং তাছাড়া হচ্ছে আরেকটা এখানে আমাদের নতুন এসছে, তা হচ্ছে নাসুদুর। নাসুদুরটা এখানে অ্যাকচুয়ালি নতুন এসছে, তাতে হয়তো কৃষক ভাইয়ের হাতে পৌঁছেনি, তা কিন্তু আমি বলে দিলাম, অনেক কৃষক যারা জানেন না তাই সেই জাতটাও করতে পারেন। এবং বিঘা প্রতি একইভাবে এটা হচ্ছে 500 গ্রাম বীজ লাগবে, বিঘা সারের পরিমাণও একইভাবে 10 থেকে 15 কুইন্টাল সার লাগবে, কিন্তু তাতে ইউরিয়া লাগবে 6 কিলোগ্রাম, ইউরিয়াটা অল্প কম লাগে এবং অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে 25 কিলোগ্রাম এবং ইউরিয়াটা পটাশ হচ্ছে 7 কিলোগ্রাম। ই হচ্ছে ঝিঙ্গা, আপনার বললাম ঝিঙ্গা চাষের কথা। এখন আসুন তিত কেরালা, যাদের তিতা কেরালা বলি আমরা, তাতে হচ্ছে অনেকগুলো জাত, মনসুন মোনার্ক, গ্রিন মনসুন, কম্বাটুর লং, এগুলো ভালো জাত। বিশেষ করে কম্বাটুর লং যে এই জাতটা আমাদের এখানে বিশেষ করে বাজারে পাওয়া যায় এবং আজকাল ওই জাতির বেশি দেখা যায় খুব চাহিদা, তাতে বীজের পরিমাণ হচ্ছে 600 গ্রাম এবং তার দূরত্ব হবে 1.5 থেকে 1.5 মিটার, অর্থাৎ গাছ থেকে গাছ এবং শাড়ির থেকে শাড়ির
1: দূরত্বটা একই।
0: তাতে আপনার পচন সার যেগুলো বলছিলাম অন্যগুলো আগে বললাম অনেক, তার মাত্রা অনেক বেশি, কিন্তু তিত কেরালার মাত্রা হচ্ছে 2 কুইন্টাল পচন সার এবং ইউরিয়া হবে 11 কুইন্টাল এবং
1: 11 কিলোগ্রাম।
0: তারপর সুপারফসফেট, যাকে আমরা বলি সিঙ্গল সুপারফসফেট, তা হচ্ছে 25 কিলোগ্রাম এবং মিউরেট অফ পটাশ হচ্ছে 7 কিলোগ্রাম। এবার আসুন মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে ভালো জাত হচ্ছে আরকা সূর্যমুখী, আরকা চন্দন এবং স্থানীয় ভালো জাত আছে অনেকগুলো, তাও করা যায়। এখন এগুলো জাত ছাড়া আপনার দেখুন অন্যগুলো বললাম আমরা, কুমড়ো জাতের কিছু সব করতে গেলে আজকাল কুমড়ো জাত অনেক বেশি হচ্ছে বাজারে আসছে, কিন্তু এই কুমড়ো জাত করতে গেলে কিছু আমি সাবধানতার কথা বলবো। সে সাবধানতা হচ্ছে প্রথমেই যে দাঁত যে লাগাবে কুমড়ো সে যেন

0: আইলটা যেন খুব উঁচু আইল বানায়।
1: আচ্ছা,
0: এবং আইলটা শুধু করবে না, তাতে হচ্ছে একটা বড় গর্ত হবে, যাকে আমরা ইংরেজিতে পিট বলি, এবং সেই একটা বড় গর্ত করতে হবে। তার মাপটা হবে 60 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 60, প্রস্থে হবে 60, এবং তার যেটা গর্ত করবে তার কতটুকু নিচে পর্যন্ত গর্ত করতে হবে তা হচ্ছে 45 সেন্টিমিটার। কিন্তু শুধু গর্ত করে আবার তা পূরণ করতে হবে, কি দিয়ে পূরণ করতে হবে, তাতে হচ্ছে সেগুলো তো মাটি দিতে হবে, পচন সার দিতে হবে, এবং শেষ চাষের সময় অর্থাৎ ব্যাসেল ডোজ হিসাবে প্রথমেই 40 থেকে 50 গ্রাম ইউরিয়া, এবং একই হারে সিঙ্গল সুপার ফসফেট, অর্থাৎ একই হার, মানে আগে যেমন বললাম ইউরিয়া সার দিতে হবে 40 থেকে 50 গ্রাম, একইভাবে সুপার ফসফেটে 40 থেকে 50 গ্রাম সুপার ফসফেট দিতে হবে, এবং 40 থেকে 80 গ্রাম মিউরেট অফ পটাশ। আবার দেখুন আপনার তাতে শুধু লাগানোর পর, তারপর আপনার পিটটা হলো, পিটটা হওয়ার পর তারপর কিছুদিন পর হয়তো গাছটা বেরিয়ে আসবে, কিন্তু বেরিয়ে আসার সাথে সাথে তাতে কোনো গাছটা বেয়ে যায় উপর দিকে, তার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, লতানো গাছ, তার জন্য একটা সাধারণত ছোট মাচাং বা কোনো কাঠি একটা লাগিয়ে তাতে দিয়ে দিতে হয় সাপোর্টের জন্য। এখন আসুন অন্যগুলো, যেমন শশা, ঝিঙ্গা এবং মিষ্টি কুমড়ো ছাড়াও কিছু কখনো কখনো কি দেখা যায়, তাতে স্ত্রী ফুলের সংখ্যা কম থাকে। তো তাহলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য সাধারণত একটা হরমোন ব্যবহার হয়, যা বাজারে আমরা এটাই নামে বলে জানি, NAA। এই হরমোনটা ব্যবহার করতে হয়। এই হরমোনটা 100 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। যদি সেই হরমোনটা পাওয়া না যায় তাহলে এর থ্রাইল 25 গ্রাম প্রতি লিটার ওইটা আপনার দিতে হবে জলের মধ্যে মিক্স করে। এটা আমরা সাধারণত যেমন 100 গ্রাম যদি জল নেই এখানে 1 লিটারে, তা বানাবার জন্য কৃষক ভাইরা তাতে 100 গ্রাম বা 1 লিটার জল মিশ্রণ করে আবার 10 লিটার জলের মধ্যে আবার এই একই মিশ্রণটা 10 লিটার জলের মধ্যে করতে হবে, তাদের যেটা মাত্রা আছে ওটা কমে যাবে অটোমেটিক্যালি, এবং সেই যে জলটা ব্যবহার করবে অর্থাৎ মিশ্রণটা তাতে এটার ফল হবে। যদি কোনো কৃষক ভাই 100 গ্রাম নিয়ে প্রতি লিটারে মিশ্রণ করে তাতে স্প্রে করে তাহলে তার এত ফলনটা পাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি 100 গ্রাম যেটা মিশ্রণ হবে 1 লিটার জলের মধ্যে সেই মিশ্রণটা আবার 10 লিটার জলের মধ্যে পূরণ করতে হবে। তারপর হচ্ছে সেই কোন সময়টা দেবেন সেটা স্প্রে করবেন, তা হচ্ছে যখন গাছের পাতা 2 থেকে 4টা পাতা আসবে তখন এইগুলোকে স্প্রে করতে হবে মিশ্রণটা। তখন এটি দেখবেন স্প্রে করার সাথে সাথে যেগুলো ফ্যামিল অর্থাৎ স্ত্রী ফুল তার সংখ্যা বেড়ে যাবে। এখন সাধারণত এটা দেখা যায় আপনার, আমরা ওটাকে বলি কুকুরবিট ফ্যামিলি, অর্থাৎ যেমন আপনার ধরুন পটল, কারকোল বা ঝিঙ্গা, এইগুলোতে আপনার সাধারণত স্ত্রী এবং পুরুষের কম হয়। আমরা সাধারণত এটা আপনার কয় যেমন কোনো আপনার ফলের গাছে, যেমন আপনার কি আমরা বলি পেঁপে, পেঁপে গাছে সেই একই অবস্থা হয়। তো তাতে একইভাবে লোক ব্যবহার করে, এবং তাতে স্ত্রী পুরুষ গাছের যেটা রেশিও হতে হয়, কতটা স্ত্রী হবে এবং কতটা পুরুষ হবে, তাতে হচ্ছে নিয়ম হচ্ছে 10টা ফুলের সাথে একটা স্ত্রী আপনার পুরুষ গাছ প্রয়োজন হয়। তাই সেই ভেবেই লক, যেমন পুরুষ যদি বেশি হয়ে যায় তা ব্যাংক কেটে ফেলে দেওয়া বা পুরুষ গাছের ফুলটা ছিঁড়ে ফেলে দেওয়া। এবং কোন জাতীয় ফসলের হচ্ছে কিছু শস্য রক্ষা করতে হবে, যেগুলো আগে বললাম পোকা থাকতে পারে, তাতে প্রথম হচ্ছে যেমন ফ্রুট ফ্লাই, যাকে হচ্ছে ফলের ছিদ্র করে, অনেকগুলো নাম আছে, আমি এগুলো নাম কৃষক ভাইদের বলতে চাই না, যে কোনো গাছের আপনার পোকা হতে পারে, তার জন্য ওরা ব্যবহার করতে হবে মেলাথিয়ান। মেলাথিয়ান হচ্ছে 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিক্স করে,
1: 2 মিলিলিটার প্রতি লিটার জলে
0: মিশিয়ে দিতে হবে, এবং তার সাথে শতকরা 1 ভাগ গুড়,
1: আচ্ছা
0: গুড় ব্যবহার করতে হবে। গুড়টা দিলে কি হয় সাধারণত
1: স্বাদে,
0: হ্যাঁ স্বাদ শুধু, হ্যাঁ স্বাদের, তাতে কি হবে অন্য পোকাগুলো আসবে এই স্বাদটা পেয়ে, আর এসে সেই যারা ওষুধ দেওয়া আছে খেয়ে মারা যাবে। তারপর দেখুন আছেন কাটওয়ার্ম, কাটওয়ার্ম হচ্ছে কি, লাগানোর সাথে সাথে গাছটা কেটে ফেলে, এটা সাধারণত রাত্রিবেলা ওরা বেরিয়ে আসে মাটির নিচ দিক থেকে, বেরিয়ে গাছটাকে কেটে আবার দিনের বেলা ওরা আবার নিচে চলে যায় মাটির নিচে। তো এগুলোতে কি হয়

0: কৃষক বাড়িতে বলছি আমি মেলাথিয়ান 5% ডাস্ট ওইটা ছিটিয়ে দিতে হয়, তা হচ্ছে 50 থেকে 100 গ্রাম প্রতি বিঘাতে আপনার প্রতি লিটারে মিশ্রণ করতে হবে, করে স্প্রে করতে হবে মাটির মধ্যে। স্প্রে করলে যেগুলো কার্টন থাকে ওগুলো মারা পড়ে। আরেকটা হচ্ছে মাইট, মাইটটা হচ্ছে কি হয় ওইটা হচ্ছে একইভাবে মাইটগুলো পাতার মধ্যে হয়, যে ছোটো ছোটো পাতা পাতার নিচের দিকেই হয় সেগুলো, তাতে আপনার পাতাকে কুকড়িয়ে মানে একটাকে ইয়ে কুকড়িয়ে দিয়ে আপনার গাছটা আস্তে আস্তে মরে যায়, হলুদ হয়ে মরে যায়। এইগুলো পোকার জন্য আপনার কেরাথিন 5 গ্রাম প্রতি লিটার জোরে মিশ্রণ করতে হবে। আর যদি কেউ না পায় কেরাথিন, ক্যালথিন বলে বাজারে পাওয়া যায়, তা 1 মিলিলিটার প্রতি লিটার জলে নিয়ে গাছের পেছনে পাতার পেছনে স্প্রে করতে হয়। আরেকটা হচ্ছে আপনার গাছ পচে যায়, যাকে আমরা ফিউজেরিয়াম রুট রট বলি। গাছ লাগানোর সাথে কিছুদিন পরেই এটা দেখে যেমন পচে গেছে, তার জন্য কি হবে লাগানোর আগেই বীজটাকে শোধন করতে হবে। সেই বীজটাকে শোধন করার জন্য ক্যাপটা 5 গ্রাম করে প্রতি কেজি আপনার বীজের সাথে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে তা আপনার 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে, রেখে তারপর ওটাকে লাগাতে হবে। আরেকটা আপনার এটা ওটাকে আমরা বলি অ্যানথ্রাকনোজ। অ্যানথ্রাকনোজ হচ্ছে এক ধরনের আপনার এটা ফাঙ্গাল জাতীয় আপনার রোগ, তাতেও আপনার একই একইভাবে আপনার সাদা হয়ে যায় গাছের পাতার মধ্যে, একটা দাগ পড়ে যায় ডগার মধ্যে, না হলে গাছের পাতার মধ্যে। সাধারণত কৃষক দেখলেই চিনতে পারবেন, সমস্ত লাকুমড়ো গাছের মধ্যে দেখবেন সাদা সাদা দাগ,
1: সাদা সাদা হয়ে যায় পাতাগুলো,
0: এই পাতাগুলো। তো এইটাকে কন্ট্রোল করার জন্য সাধারণত আমরা ডাইথেনাম Z78 2 গ্রাম করে প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে, বা কুমান এল ওটা হচ্ছে 3 গ্রাম করে প্রতি লিটার জলে ব্যবহার করতে হয়। এখন এখন আমি এইগুলো বললাম শাক সবজির কথাগুলো,
1: ডাল জাতীয়।
0: এখন আমি আসছি ডাল জাতীয়। এখন গ্রীষ্মকালে অনেক ডাল, অনেক কিছু ডালের মধ্যে বিশেষ করে মুগ ডাল, মুগ ডাল আছে। এখন মুগ ডালের কথার মধ্যে প্রথমে জাত বলবো, যেমন T44, T44 বা কপার গাও, এবং আছে K851, ML56, এবং আমাদের আসাম ইউনিভার্সিটি থেকে বের করেছে একটা, আমাদের আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে AU বলে 34।
1: AU 34।
0: এগুলো দেখুন, মুগ ডাল সাধারণত 60 থেকে 70 দিন লাগে হতে, এবং এগুলো সাধারণত নদীর, আমাদের এখানে এত অঞ্চলে নদীর যেখানে জল আছে নদীর পাড়ই করে ওরা, কিন্তু এখানে এত আপনার জল নিষ্কাশনের হয়তো দরকার পড়ে না, কিন্তু অটোমেটিক্যালি জল নিষ্কাশনের কোনো দরকার নেই। কিন্তু যেখানে যারা করে না নদীর পাশে, তাদের জল নিষ্কাশনের দরকার প্রয়োজন আছে, কিন্তু সাধারণত এটা হয়ে থাকে দোআঁশ মাটিতেই।
1: আচ্ছা,
0: জমির দুধ থেকে 3 বার চাষ দিয়ে দিতে হয়, এবং সেই জমিতে মাত্রা মতো সার প্রয়োগ করতে হয়। আর মাত্রা মতো কিসের জন্য বললাম, এটা যেমন আমি ধান কাছে বা অন্য গণগায়ন যেমন বললাম শাকসবজিতে দেখো সারের পরিমাণ বললাম, এই পরিমাণটা এখানে আমি ঠিক বলতে চাই না কিসের জন্য এটা যে দোআঁশ মাটিতে করবে, এবং ওটা হচ্ছে কিছু আপনার সেন্সিটিভ, যেগুলো সারের কথা বলবো আমি এগুলো সেন্সিটিভ, তার জন্য ওরা মাটি পরীক্ষা করেই ব্যবহার করলে খুবই ভালো হয় আপনার। তার জন্য বিঘা প্রতি যেটা সারের মাত্রা, সেই মাত্রাটা ওরা পরীক্ষা করে করুক। কিন্তু যদি আবার কেউ যদি রাইজোবিয়াম কালচার পেয়ে থাকে, আমাদের একটা অন্য আচ্ছা, তারা ব্যবহার করতে পারে। তাই রাইজোবিয়াম কালচারের সাথে ইউরিয়া 3 কিলোগ্রাম এবং সুপার ফসফেট আপনার 30 কিলোগ্রাম, এটা বিঘা প্রতি। আর যদি রাইজোবিয়াম ছাড়া যদি কি করে, কিন্তু তাদের দেখতে হবে মাত্রা খুবই কম দিতে হবে, তা হচ্ছে 4 কিলোগ্রাম আপনার ইউরিয়া এবং সুপার ফসফেট 30 কিলোগ্রাম। কিন্তু এখন আমি আবার বলছি ওরা যেন মাটি পরীক্ষা করেই এটা ব্যবহার করে। এবং কোনো কোনো কৃষক ভাই আছেন এইগুলো না পেলে DAP ব্যবহার করেন, তারা যেন DAP সার রাইজোবিয়াম ছাড়া প্রতি বিঘাতে কেবল 10 কিলোগ্রাম DAP ব্যবহার করতে পারে। এবং সে দেখুন এইগুলো বললাম আপনার সারের পরিমাণ, এখন বীজের পরিমাণ এবং তার দূরত্বটা বলে দিই। যদি কেউ ছিটিয়ে বুনে তাহলে 3 কিলোগ্রাম হবে প্রত্যেক সারিতে, এবং সারিতে বুনলে তাতে দিতে হবে 2 থেকে 2.5 কিলোগ্রাম
1: সারিতে।
0: হ্যাঁ হ্যাঁ, এবং সারিতে বুনলে দূরত্ব হবে 30 থেকে 10 সেন্টিমিটার। তো দূরত্বটাই আমি সেই দূরত্বই সাধারণত এখানে লাগানো হয়।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, নিয়মিত আউশ ধান চাষ ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ, আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ রবিজিৎ দত্ত চৌধুরী। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আসরে আছে একখানি আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন একটি আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো এবারে কৃষক বন্ধুরা, আমাদের আসরে আছে একটি লোকগীতি ভূমির শিল্পীদের পরিবেশনায়।

তো এতক্ষণ আপনারা শুনলেন একটি লোকগীতি ভূমির শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। আসর উপস্থাপনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন মুকদ্দর কা সিকদ্দর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34:50। এখন বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে, ও তার অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনবেন আমাদের কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 আর 15 তারিখ को ব্রিক্স विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী

সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান।

0: সোয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: অপারেশন সিন্দুর পহেলগাম মে হুয়ে আতঙ্কি হামলে কা এক সটিক লক্ষিত ও নপা তোলা জবাব থা। ইসকা উদ্দেশ্য উন আতঙ্কবাদী ঢাঁচো কো নষ্ট করনা থা, জো না কেবল পাকিস্তানি রাজ্য দ্বারা প্রায়োজিত হ্যায় বল্কি পাকিস্তান সে অর উনকে ইশারো পর চলতা হ্যায়। অব ইয়া উন রাষ্ট্র কো হি তয় করনা হ্যায়, উন পর হি নির্ভর করতা হ্যায় জো স্বয়ং কো জিম্মেদার মানতে হ্যায় কি ওয়ে ইস বাত পর আত্মচিন্তন করে, আত্মচিন্তন করে কি ক্যা আতঙ্কবাদী ঢাঁচে কো বচানে কে প্রয়াসো কা সমর্থন করনা উনকি প্রতিষ্ঠা ও বৈশ্বিক সাখ কো প্রভাবিত করতা হ্যায়।
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
2: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণপরিষদ।

ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুডুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি, মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মনিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। বিজেপির রামেশ্বর তেলি, অজন্তা নেওক, মিত্রদল অগপর অতুল বড়া ও বিপিএফ এর চরণ বড়োর মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। গত তেসরা মে অনুষ্ঠিত নিট ইউজি 2026 বাতিলের সিদ্ধান্ত এবং সমগ্র দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নার্স দিবস পালন। এখন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আজ রাজ্যের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ডক্টর শর্মাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
1: শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম। আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু আইন অনুসাৰে সকলো শ্ৰেণীৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম।

0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চারজন বিধায়কও আজ শপথ গ্রহণ করেন। বিজেপির রামেশ্বর তেলি এবং অজন্তা নিয়োগ আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
1: মই রামেশ্বর তেলি ঈশ্বরের নামত শপথ লও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর অনুগত্য পোষণ করিম। মই ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম। মই অসমর এগারী মন্ত্রী হিসাবে মোর কর্তব্য বিশ্বস্ততারে আর শুদ্ধ অন্তকরণে সম্পাদন করিম। আর মই ভয় বা পক্ষপাত অনুরাগ বা বিখেদ নোহাক সংবিধানের আর আইন অনুসারে সকল শ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিম।
0: মিত্রদল অগপ থেকে দলটির সভাপতি অতুল বড়া এবং বিপিএফ দল থেকে চরণ বড় আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ডক্টর শর্মা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সনোয়াল, পবিত্র মার্গারিটা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গড়, বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি, স্বত্বাধিকারী, দলের কর্মকর্তা, বুথ সমিতি সভাপতিরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভা শীঘ্র সম্প্রসারণ করা হবে বলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সংবাদ মাধ্যমকে জানান। শ্রী শইকিয়া জানান যে 21 মে থেকে অনুষ্ঠেয় বিধানসভার অধিবেশনে নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
2: মন্ত্রিসভার সম্প্রসারণ সোনকালে হব বলে মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আমার যে কিছু কথা বতরা হয়েছে, যেহেতু গোটাই কথাবিলাক আমার এটা কালেকটিভলি হয়, গতি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চিন্তা চর্চাখিন করতে যত যে ধরনের আলোচনা করব লাগে নিশ্চয় করব। বোধ হয় 21 তারিখের বিধানসভার অধিবেশনও হব, গতি 21 তারিখের শপথ গ্রহণ পর্ব আছে, বিধায়কসলের অধ্যক্ষ নির্বাচনের কথা আছে, গোটেখিন সোনকালে হয়ে যাব।
0: জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে ভর্তির জন্য গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি 2026 বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমে সংস্থাটি জানিয়েছে যে এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ও পরীক্ষা ব্যবস্থাটির প্রতি আস্থা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের বিস্তারিত তদন্তের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে প্রেরণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা জানিয়েছে যে তদন্তকারী সংস্থাকে বিষয়টি তদন্ত করার জন্য প্রয়োজনীয় সব তথ্য প্রদানে সহায়তা করা হবে। এনটিএ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ও বিধি বলবৎকারী সংস্থাগুলির তদন্তের লাভ করা তথ্যগুলি খতিয়ে দেখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্থা আরও জানিয়েছে পুনর্নির্ধারণ করা তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্জীয়ন ও শিক্ষার্থীর তথ্যসহ 2026 সালের মে মাসে অনুষ্ঠেয় এই পরীক্ষার জন্য নির্ধারণ করা কেন্দ্রগুলি অপরিবর্তিত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে। এছাড়া নতুন করে কোনো মাশুল ও পঞ্জীয়নের প্রয়োজন হবে না বলেও সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট অমীমাংসিত মামলার সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সমাধান সমারোহ 2026 শীর্ষক এক বিশেষ উদ্যোগের অধীনে আগামী 21, 22 এবং 23 আগস্ট বিশেষ লোক আদালতের আয়োজন করেছে। সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলাগুলির মধ্যস্থতা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ লোক আদালতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী, মামলাকারী এবং সংশ্লিষ্ট সব অংশীদারকে সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী

মুয়া আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 15 জন নার্সকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্মান 2026 প্রদান করেন। নার্সিং ক্ষেত্রে প্রদান করা অনবদ্য অবদানের জন্য নার্সদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। এই সম্মানীয় পুরস্কার কেন্দ্রীয় ও রাজ্য সরকার সহ স্বশাসিত অঞ্চল তথা স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্জীয়নভুক্ত নার্সরা এই সম্মানের জন্য বিবেচিত হন। এই সম্মানের সঙ্গে একটি প্রমাণপত্র, 1 লক্ষ নগদ অর্থ ও একটি স্মারক প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ও অন্যান্য প্রবীণ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1973 সালে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারের সূচনা করেন। সমাজে নার্সদের প্রদান করা অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নার্সিং ক্ষেত্রে সেবা প্রদান করে আসা কর্মীদের এই সম্মান প্রদান করা হয়। এদিকে আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রোগী পরিচর্যার জন্য স্বার্থহীনভাবে সেবা প্রদান করার প্রত্যেক নার্সকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী সময়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের বিকাশের সমান্তরালভাবে প্রত্যেক চিকিৎসক ও নার্সের জন্য উন্নত সুবিধা সৃষ্টি করতে নতুন সরকার চেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি জানান। শ্রীভূমি জেলার শিল্প বাণিজ্য কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জেলায় পরম্পরাগত হস্তশিল্প বেত, বাঁশ, শীতলপাটি নির্মাণের কাজে যুক্ত পঞ্জীকৃত সমবায় সমিতি যারা মুখ্যমন্ত্রীর স্থানীয় উদ্যোগ বিকাশ যোজনার অধীনে অনুদান বা সুবিধা গ্রহণে ইচ্ছুক তাদেরকে আগামী 30 মের মধ্যে নির্ধারিত প্রপত্রে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিশদে জানতে জেলার পঞ্জীকৃত সমবায় সমিতিকে জেলার শিল্প বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন বস্তি থেকে টুকর গ্রাম বিওপি অভিমুখী সড়কের উপর থাকা ফুট ব্রিজটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বর্তমান ফুট ব্রিজটির মধ্যের অংশে হঠাৎ ধস দেখা দেওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে বিশ্বব্যাংকের অর্থ সাহায্যে এই একই স্থানে নতুন অনুমোদিত আরসিসি ব্রিজ নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া বাসস্ট্যান্ড এলাকার একটি মোবাইলের দোকানে গতকাল রাতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে চোরের দলটি দোকানের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায়। আজ সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা দোকান মালিকের নজরে আসে। দোকান মালিক জানিয়েছেন চোরেরা প্রায় 25 থেকে 30টি মোবাইল সেট, ইয়ার বাডস সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। জামিটা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের ব্যবস্থাপনায় ও সোনাই এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগামী বৃহস্পতিবার গোবিন্দনগর প্রথম খণ্ডের সেলুর পার্ক কমিউনিটি হেলথ সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। প্রবীণ বিজেপি নেতা ডঃ হিমন্ত বিশ্ব শর্মার আজ আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। বিজেপির রামেশ্বর তেলি অজন্তা নিয়োগ, মিত্রদল অগপর অতুল বরা ও বিপিএফ এর চরণ বড়র মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি 2026 বাতিলের সিদ্ধান্ত এবং সমগ্র দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নার্স দিবস পালন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত আটটায় হিন্দি কথিকার অনুষ্ঠানে রাজভাষা হিন্দি কি স্থিতি, এ নিয়ে বলবেন ডক্টর পি এন মিশ্রা।

রাত 8:15 জিষ্ণু প্রকাশ দাস গিটার বাজিয়ে শোনাবেন লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে। রাত 8:30 লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরির শিল্পী সুরঞ্জনা বসু। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 গজলের শিল্পী মেহেদী হাসান। রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন শুক্লা পালের কণ্ঠে সকাল 6:35 এবং বেলা 11:30 শুক্লা পাল ও আনন্দময়ী ভট্টাচার্যর লোকগীতির শিল্পী। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 শুনবেন দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবীর সেন সকাল 7:40 এবং দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন বিশাল রায় কর্মকার। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে।

আধুনিক গান শুনবেন সকাল 8:40 শিল্পী নির্মলা মিশ্র এবং বেলা 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:50 সকাল 10:30 বেলা 11:00 এবং রাত 7:15 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন কিশোরী আমনকারের কণ্ঠে।

বেলা ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, বেলা ১১টায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন আমার কথা অনুষ্ঠানে, বেলা ১১টায় নিজের কথা বলবেন সংহিতা নাগ, দুপুর ১টা ৪০ মিনিটে লোকগীতি পরিবেশন করবেন অলোক চক্রবর্তী, দুপুর ২টায় ভজন শিল্পী রাগিনী শর্মা।

দ্বিতীয় অধিবেশনে মণিপুরী অনুষ্ঠান বিকেল পাঁচটা পাঁচ মিনিটে, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, অনুষ্ঠান দুটি পাতা একটি ঘড়ি সন্ধে ছটা পনেরো মিনিটে, চাষ আমাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে শুনবেন রোগ ও চিকিৎসকের সম্পর্ক, এ নিয়ে আলোচনা করবেন ডক্টর সুদেব পুরকায়স্থ। রাত আটটায় কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট, বলবেন নির্মল সরকার। রাত আটটা পনেরো মিনিটে রাগ প্রধান শুনবেন জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। রাত আটটা ত্রিশ মিনিটে লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান

অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাদন শুনবেন তরুণ ভট্টাচার্যের পরিবেশনায়। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন ডক্টর পিএন মিশ্রর কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি।
1: কিসি ভি দেশ কা সাহিত্যিক, সামাজিক আর সাংস্কৃতিক বিকাশ আপনি রাষ্ট্রভাষা কি উন্নত কে বিনা সম্ভব নহি। ভারত ভাষা কেবল সম্প্রেষণ কা সাধন হি নহি, অপিতু বহ আন্তরিক ভাবনাও কি অভিব্যক্তি কা ভি মাধ্যম হতি হ্যায়। হিন্দি এক শ্রেষ্ঠ আর সমৃদ্ধ ভাষা হ্যায়। ইসমে বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারি এবং প্রৌদ্যোগিকী সংকল্পনাও কো অভিব্যক্ত করনে কি অপূর্ব ক্ষমতা হ্যায়। সংসার কি শ্রেষ্ঠতম ভাষাও কে ধ্বন্যাত্মক স্থিতি মে হিন্দি বিশিষ্ট হ্যায়। জেসি বোলি জাতি হ্যায় ওয়েসে হি লিখি জাতি হ্যায়। হিন্দি মে শব্দ ভণ্ডার কি অতিরিক্ত বৃদ্ধি হুই হ্যায়। আধুনিক সময় মে বৈজ্ঞানিকীকরণ কি প্রক্রিয়া মে আপনে অপার প্রত্যয় ভণ্ডার কে বল পর নয়ী সংজ্ঞা, বিশেষণ আর ক্রিয়া কে লিয়ে হিন্দি উপযুক্ত শব্দ দেনে মে পূর্ণ সমর্থ হ্যায়। জবকি অন্য কিসি ভাষা মে ইহ গুণ নই হ্যায়। উত্তরোত্তর বৃদ্ধি আর নূতন অভ্যঞ্জনা শক্তি কে কারণ আজ হিন্দি ভারত মে হি নহি অপিতু অন্য দেশো মে ভি পর্যাপ্ত খ্যাত প্রাপ্ত কর রহি হ্যায়। ভারত কে সহস্ত্রো বিদ্যালয়ো, মহাবিদ্যালয়ো, বিশ্ববিদ্যালয়ো কে অতিরিক্ত বিশ্ব কে সৌ সে অধিক বিশ্ববিদ্যালয়ো মে হিন্দি কা অধ্যয়ন, অধ্যাপন এবং শোধ কার্য কিয়া যা রহা হ্যায়। সংসার কি সমৃদ্ধ ভাষাও কে সাহিত্যিক জগত কি সমস্ত বিধাও এবং বাদো মে কই এসা নই হ্যায় জিস পর হিন্দি ভাষা মে না লিখা যা রহা হো। বিদেশী রাষ্ট্র ইস ভাষা কো আপনে আপনে কেন্দ্র পর সূচনাও কে লিয়ে আপনা রহে হ্যায়। হিন্দি কে গৌরবশালী গ্রন্থো কা আপনি ভাষাও মে অনুবাদ কর রহে হ্যায়। ইউনেস্কো কে অনুসার জনসংখ্যা কি দৃষ্টি সে হিন্দি ভাষীয় কা স্থান অঙ্গ্রেজি ও চীনি কে উপরান্ত তীসরা হ্যায়। কিন্তু সমঝি জানে বালি ভাষা কে রূপ মে হিন্দি কা স্থান বিশ্ব মে প্রথম হ্যায়। প্রত্যেক কালখণ্ডো মে সাময়িক সন্দর্ভো সে জুড়ি রহি হ্যায়। হিন্দি সাহিত্য নে পুরে বিশ্ব মে আধ্যাত্মিক আর মানবীয় মূল্যো কো প্রসারিত কিয়া হ্যায়। হিন্দি সাহিত্য কে মহান রচনাকারো নে বিশ্ব কো ভৌতিকতা কে দুঃখ দ্বন্দ্ব সে মুক্তি দিলাকর দিব্যানুভূত সে সাক্ষাৎকার করায়া হ্যায়। अतः लिपि, शब्द भंडार और साहित्य की दृष्टि से हिंदी का महत्वपूर्ण स्थान है। आधुनिक युग सूचना क्रांति का युग है। सूचना तकनीकी के प्रभाव से भी हिंदी साहित्य अछूता नहीं रह गया है। इंटरनेट में समाये ज्ञान व जानकारी के असीम सागर के बीच हिंदी साहित्य भी अपना स्थान बना रहा है। पश्चिमी देशों में तो इंटरनेट जिंदगी का अहम हिस्सा बन चुका है। আজ ইন্টারনেট পর হিন্দি সাহিত্য সে সম্বন্ধিত ওয়েবসাইটো কি কমি নহি হ্যায়। সার্চ ইন পর খোলে তো হিন্দি সাহিত্য সে সম্বন্ধিত 5000 সে জাদা ওয়েবসাইট উপলব্ধ হ্যায়, জিন পর সাহিত্য কি বিভিন্ন বিধাও সে সম্বন্ধিত সামগ্রী কি ভরমার হ্যায়। হিন্দি সাহিত্য কি কই জানি মানি পত্রিকায় ভি আজ ইন্টারনেট পর উপলব্ধ হ্যায়। ইন্টারনেট और कंप्यूटर विद्वानों ने देवनागरी लिपि को सर्वाधिक शुद्ध और समर्थ माना है। हिंदी के 1,60,000 शब्द इंटरनेट पर आ गए हैं। भारत में संस्कृत के सहयोग से हिंदी में 8,00,000 शब्द बनाए गए हैं, जबकि 10,00,000 शब्दों का भंडार पहले से ही है। इन सभी विशिष्टताओं के बावजूद क्या हिंदी পূর্ণ সম্মান কি অধিকারিণী বন পাই? সমগ্র বিশ্ব কি সম্পর্ক ভাষা বননে মে পূর্ণ সক্ষম হিন্দি আজ তক সংযুক্ত রাষ্ট্র সংঘ কি স্বীকৃত ভাষা নহি বন পাই।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গিটার বাজিয়ে শোনালেন জিষ্ণুপ্রকাশ দাস। আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খামাজ রাগে ঠুমরি শুনবেন সুরঞ্জনা বসুর কণ্ঠে।

গাজালের অনুষ্ঠানে এতক্ষণ মেহেদী হাসানের কণ্ঠে শুনলেন বিভিন্ন গাজাল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শ্যাম কল্যাণ রাগে খেয়াল ও তারানা শুনবেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শ্যামকল্যাণ রাগে খেয়াল ও তারানা শুনলেন চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।